0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: একটি কথা শুধু।

আমরা প্রত্যেকে ভোজন রসিক, বিশেষ করে বাঙালি জাতিটা। যারা বাংলা ভালোবাসে বা বাংলায় থাকে, তারা কিন্তু খাবারের সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরিই করে ফেলে। আবার আমরা নিজেদের খাবার যতটা, অর্থাৎ নিজেদের প্রদেশের খাবার যতটা ভালোবাসি, ঠিক সেরকমই অন্যান্য অঞ্চলের কিন্তু খাবারও ভালোবাসি। যেমন বাঙালিরা ঠিক যেন কীরকমভাবে চাইনিজ খাবারকে অ্যাডাপ্ট করে নিয়েছেন, তাই বাঙালির প্রিয় চাইনিজ আজকের এই গান্ধুরিয়ার আড্ডায় অবশ্যই থাকছে, থাকছে আপনিও।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমরা কোনো রেস্টুরেন্টে গেলে সেই রেস্তোরাঁয় গিয়ে 1 ঘন্টা ধরে বা 2 ঘন্টা ধরে মেনিউটা ভালোভাবে চেক করার পর আমরা অর্ডার কিন্তু দিই সেই চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা যদি আপনার আপনার কোনো প্রিয় মানুষের সাথে হয় তাহলে সেটা কোনোদিনও ভাঙার না, অটুট। ঠিক এই অটুট বন্ধনের সাথে চাইনিজ খাবার অর্থাৎ চাইনিজ খাবারের ফ্রাইড রাইস বা চিলি চিকেনের কেন তুলনা করছি সেটাই বলছি আজকে রাটাই। কিন্তু তার আগে অবশ্যই আপনাকে বলতে হবে, আপনি যদি চাইনিজ খাবার ভালোবাসেন বা চাইনিজ খেতে পছন্দ করেন তাহলে কোন চাইনিজ খাবারটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

স্ট্রেট বাংলা নেই ডট কমে চাইনিজ বলতে আমরা যে খাবারটা বুঝি অর্থাৎ ইন্ডিয়ান চাইনিজ, ভীষণভাবে স্পাইসি এবং যেই চিলি চিকেনের কথা আমরা বলি যেটার জন্য আমরা পাগল। যদি সত্যিকারের কেউ অথেন্টিক চাইনিজ খান আমার মনে হয় একটু হলেও তাদের ভুলটা কুচকাবে, তার কারণ অথেন্টিক চাইনিজে কিন্তু এতটা স্পাইস অ্যাড করা হয় না। ইন্ডিয়ানরা নিজেদের মতো করে নিজেদের টেস্ট বাডের সাথে পরিচিত করে চাইনিজকে একটা অন্যরকম রূপ দিয়েছে এবং অনেক চাইনিজরা কলকাতায় থাকতেন, তো সেখানে কলকাতায় থাকতে থাকতে স্ট্রিট ফুড যেহেতু কলকাতার বিখ্যাত এবং সেখানের সাথে সাথে নিজেদের চাইনিজের সাথে বেশ একটা অন্যরকমভাবে মিশ্রণ করে তৈরি করেছে ইন্ডিয়ান চাইনিজ, যেটা এখন বলা যেতে পারে বিশ্ববিখ্যাত নয় কথাটা বললে ভুল হবে, আমার মনে হয় বিশ্ববিখ্যাত তখনই যেখানে বাঙালিরা আছেন অর্থাৎ যাদের টেস্ট বাডে ইন্ডিয়ান চাইনিজ ঢুকে গেছে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেন। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ইন্ডিয়ান চাইনিজ বা চাইনিজ খাবার খাওয়া নিয়ে বা বলা নিয়ে যদি অনেক কথা বলি আমি না বেশিক্ষণ কথা বলতে পারবো না বস, তার কারণ আমার জিভে বা মুখে জল চলে আসবে রীতিমতো। আমি মানে চাইনিজ খাবারের জন্য লোভী বলা যেতে পারে, এবং আমার মনে হয় আমার মতো অনেকেই ভালোবাসেন চাইনিজ খেতে। আর উইকেন্ড হোক বা মন খারাপের রাত্রি হোক, মন ভালো করার জন্য একটা চিলি চিকেন চাউমিন বা ফ্রাইড রাইস যথেষ্ট, তাই না? তো এই সব কিছুর মাঝে যদি আপনাকে বলা হয় আপনি কোনটা বেশি ভালোবাসেন, কোন চাইনিজ খাবারটা আপনার মন ভালো করে দিতে বাধ্য, তাহলে আপনি বলতে পারবেন নিশ্চয়ই। তাহলে মনের ভেতর না রেখে কথাটা আমার সাথে শেয়ার করুন, আমি আছি আপনার কথা শোনার জন্য, এবং তার সাথে সাথে ফলো করতে হবে আমাকে www.radiobangladesh.com। আজকে শেষ করছি আড্ডাটা এখানেই, এবং অবশ্যই আপনার সঙ্গে আবার কথা হবে। ভালো থাকবেন আর কানে রাখবেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক মারাজ কান মুসাফিরে গল্পের আসর। হ্যাঁ, আজকে চারটে স্পেশাল গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব এবং যে গল্পগুলোর মধ্যে বিভিন্ন রকমের স্বাদ আছে, আর তাতেই আজকের এই গান মুসাফিরের আড্ডা জমে উঠবে এক ঘন্টার সময়। তো আমরা কয়েকটা গান শুনব, কিন্তু তার আগে আরেকবার এটাও বলে দিই যে আজকের এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই গল্পগুলো, এবং আপনাদের কাছেও যদি এরকম কোনো গল্প, ছোট গল্প, অনুগল্প থাকে অবশ্যই আমাকে পাঠাবেন, আমি সেগুলো পড়ব গান মুসাফিরের শোতে। তাই দেরি না করে চটপট কিন্তু পাঠিয়ে দিন আজকে এই নাম্বারে 4447503965712। আর যারা ইমেল করছেন ইমেলও করতে পারেন, gm@radiobanglanet.com তারাও পাঠিয়ে দিতে পারেন। তাই এখন অপেক্ষা করছে আমাদের জন্য কয়েকটি গান, চটপট শুনে আসি, তারপর আড্ডা জারি থাকবে গল্পে গল্পে। প্রথম গল্প না ফিরে এসে বলছি, সঙ্গে থাকবেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছে আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আজ গল্পের দিন, তাই দেরি না করে চটপট আমরা গল্পে ফিরি। গল্প হ্যাঁ পার্থ প্রতিম পাঁচার লেখা প্রথম গল্প। আজকের এই আড্ডায় সবকটা গল্পই কিন্তু পার্থ প্রতিম পাঁচার লেখা, তাই প্রথম গল্প প্রথম দিন। ডায়মন্ড হারবারের নেভাল কোস্ট ব্যাটারি, ব্রিটিশ আমলের নেভাল পোস্ট, বিশাল লোহার ফটক, পুরনো কামান বসানো দুদিকে, শ্যাওলা ধরার মতো সব বড় বড় পুরনো গাছগাছালি, একেবারে অন্য রকম পরিবেশ। আর সেখানেই এনসিসি ক্যাম্প চলছে ওয়ান বেঙ্গল ব্যাটালিয়নের। সারাদিনের খাটা খাটুনির পর সন্ধ্যেবেলা নদীর গা ঘেঁষে কেয়ারি করা পার্কের শেষ প্রান্তে বসে কর্নেল ভট্টাচার্য তার অফিসারদের সঙ্গে ইলিশ মাছ সহযোগে একটু স্বাস্থ্য পান করছেন। ক্যাপ্টেন দেবাশিস এই ব্যাপারে কর্নেল সাহেবের যোগ্য সহযোগী, সবাই কম বেশি মুখ চালাচ্ছে, তবে অভিজ্ঞ কর্নেল সাহেবের মুখটাই চলছে বেশি। নিজের পাতিয়ালা পেগের একটা লম্বা চুমুক দিয়ে তিনি বলতে শুরু করলেন,
1: জানো তো আমার প্রথম পোস্টিং আর প্রথম দিনটার অভিজ্ঞতা শুনলে তোমাদের নেশা কিন্তু ছুটে যাবে। আমারই তো পিলে চমকে গিয়েছিল সেদিন।
0: সামনে মাইলের পর মাইল অগাধ জলরাশি, অনেক দূরে ওপারে হলদিয়া পেট্রোকেমের অনির্বাণ শিখা চলছে, পরিবেশটা একেবারে কল্প শোনার পক্ষে আদর্শ, তাই সবাই আগ্রহী হয়ে উঠল। করণ সাহেব পাত্রে আরেকটা লম্বা চুমুক দিয়ে বলতে লাগলেন,
1: সদ্য এনডিএ ট্রেনিং কমপ্লিট করে প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তখন তরতাজা যুবক, মানে বুকে বিরাট স্বপ্ন, দেশের জন্য স্বাধীনতা সংগ্রামীর মতো জীবন দিয়ে শহীদ হব, লোকে বীর বলে সম্মান করবে, আর স্বর্ণাক করে লেখা থাকবে আমার নাম। আমার প্রথম পোস্টিং LLOC-তে। LLOC সম্পর্কে অনেক কথাই শুনতাম বন্ধুদের মুখে, ট্রেনিংয়ের সময় সিনিয়র অফিসারদের মুখে, সব কথাই যে খুব আনন্দদায়ক বা উৎসাহ ব্যঞ্জক নিশ্চয়ই তো নয়, কিন্তু তখন তো আমার রক্ত ফুটছে, শত্রু সৈন্যকে গুলি মেরে খুলি উড়িয়ে দেওয়ার জন্য আমার হাত একেবারে নিষ্পিস করছে। একটা গাড়ি ভাড়া করে নির্দেশিত ব্যাটালিয়নদের অফিসে আমি জয়েন করতে গেলাম। খুশি মনে শরীর সাবুত করে জয়েন করার ঠিক পরক্ষণেই বর্ডার লাইন থেকে একটা আর্মি ট্রাক এলো। ট্রাক থেকে নিঃশব্দে নামিয়ে আনা হলো 24টা কফিন, পরপর সাজানো হলো সেগুলোকে অফিসের সামনে চত্বরে আমার চোখের সামনে। সেই প্রথম বুক কেঁপে গেল আমার, আর্মিতে জয়েন করার প্রথম দিনেই বুঝে গেলাম এখন মৃত্যু আসতে পারে যে কোনো দিন যে কোনো সময়। আমি আসলে একটা সুইসাইড স্কোয়াডে নাম লেখালাম।
0: শ্রোতাদের মুখে তখন কোনো কথা নেই, ঠিক যেমন এই মুহূর্তে আমাদের অবস্থা। সঙ্গে থাকুন, আজকের আড্ডা জারি থাকবে গল্পে গল্পে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা। কয়েকটা গানের পর আবারও আমাদের আড্ডা জারি আছে গান মুসাফিরে গল্পে গল্পে। আর গল্পে গল্পে দ্বিতীয় গল্প এক্সপেরিমেন্টাল, যেটি প্রথমেই বলেছিলাম পার্থ প্রতিম পাজার আজকের সব কটি গল্প। এখন এক্সপেরিমেন্টাল। মাঝবয়সী গোলাকার নাট্যকার ও নাট্য পরিচালক গৌরব সাক্সেনার গৌরব কিছুতেই খুব একটা বাড়ছে না, এটাই তার মনোকষ্টের সবচেয়ে বড় কারণ। নাটক দেখে লোকে ধন্য ধন্য করবে, সাংবাদিকরা ছবি সহ পাতার পর পাতা লিখবে, তার বড় বড় বাইট নেবে, ফিল্মের প্রডিউসার পর্যন্ত ফিল্মের ডিরেকশন দেওয়ার জন্য ডাকবে, তবেই না তার নাম ফাটবে বাজারে। কোথায় কি, উত্তরপ্রদেশের একটা ছোট শহরে তার নাম আরও ছোট করে লোকে জানে। তাকে ভালো নাট্যকার নাট্য পরিচালক হিসেবে মানে আরও কম জন, ফলে তারা দুঃখ গেল না। গৌরব মরিয়া হয়ে তাই চেষ্টা করে একটা কিছু করতেই হবে তাকে। রাস্তায় অন্য মনস্ক হয়ে এইসব ভাবতে ভাবতে হেঁটে চলছিল সে, হঠাৎ দুম করে রাম ধাক্কা। না না, ধাক্কাটা জোরে বলেই শুধু নয়, ধাক্কাটা তো ঝাড়ুটা রামুকেই। সে বেড়া মাথা নিচু করে রাস্তায় ঝাঁড় দিচ্ছিল। গৌরব তার গোলকাল দশাশয় শরীরটা নিয়ে তার উপরেই হুমড়িকে পড়ল, সে এক কেলেঙ্কারি ব্যাপার। এক্ষেত্রে যত দোষ অবতারিত ভাব ওই দলিত রামুরি তো, গৌরব তার উপরে রেগেই খাপ্পা। সারা রাত জেগে একটা এক্সপেরিমেন্টাল নাটকের কথা ভেবে ভেবে চুল ছেঁচছে, সন্ধ্যেবেলাতেও তার জের চলছিল। তারা মাঝখান থেকে ধাক্কা মেরে সেই চিন্তার সূত্র একেবারে কুচপাচ করে দিল। হতভাগ্য কোথাকার, সেই রাগে স্টকের সমস্ত গালাগালি পুরো উগড়ে দিল গৌরব। ঠিক তখনই কাচুমাচু রামুর অসহায় মুখের দিকে তাকিয়ে অদ্ভুত একটা আইডিয়া খেলে গেল তার মাথায়। আরে, একেই তো নতুন নাটকের নায়ক করা যায়, একজন সত্যিকারের দলিত শ্রেণীর ঝাড়ুয়া হয় নায়ক। আরে, একেই তো নতুন নাটকের নায়ক করা যায়, একজন সত্যিকারের দলিত শ্রেণী।

কিন্তু তার আগে তো আনপর গাওয়ারটাকে অভিনয় রাজি করাতে হবে, অভিনয় শেখাতে হবে, সে তো বড় কম ঝক্কির নয়। হ্যাঁ, রামুকে প্রস্তাবটা দিতেই তো অদ্ভুত হবে এক পায়ে খাড়া, কিন্তু অভিনয় শেখার কথা বললেই সে কুকুরে গেল। শেখার ভয়েই সে তো স্কুলের পথে পা মারায়নি। কিন্তু গৌরব না ছোড়, রামুকেই হতে হবে তার স্বর্গের সিঁড়ি, তাকে কোনো মতেই ছাড়ান দেওয়া যাবে না। দলিত জেনেও সে এখন তাকে নিজের গাঁটের কড়ি খসিয়ে সিগারেট, চাউমিন, এগরোল মাঝে মাঝে দু এক পাত্র খাওয়াচ্ছে। তার এক্সপেরিমেন্টাল নাটকের এক্সপেরিমেন্টাল হিরো কি না? সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও আজকের এই স্পেশাল আড্ডা গল্পে গল্পে নিয়ে আবার একটা নতুন গল্প। এখন গান।

0: রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। চলুন আবার দেরি না করে আমরা গল্পে ফিরি। আর এবারের গল্প লাটের বাট, লিখেছেন সেই একই, আবারও মনে করিয়ে দিই, পার্থ প্রতিম পাজা। বিশাল ঝামেলা বেঁধে গেছে, ভালোই ফেঁসে গেছে বটুকেশ্বর। এমনিতে সুন্দরবন অঞ্চলে কাঁকড়া চাষ করা কিন্তু নতুন নয়, এল প্লটের অনেকেই তো রীতিমতো ভেড়ি করে কাঁকড়া চাষ করে, ভালোই পয়সাই চাষে। তবে কিনা বেশি পরিশ্রম আছে, নদীর ধারে ঠিকঠাক জায়গা পাওয়া, ভেড়ি তৈরি করা, কাঁকড়া এনে বসানো, তার পরিচর্যা করা, সে বিরাট হ্যাপা। সে তো সবেতেই মানে সামলাতে হয়। কিন্তু বটুকেশ্বরের সমস্যা অন্য জায়গায়। কাঁকড়া চাষের ভেড়ি কই করতে গিয়ে সে কয়েকটা সুন্দরী গাছ কেটে ফেলেছে। এটাও এ অঞ্চলে এমন কিছু মহাবরত অশুদ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার নয়। তবে একটা টিং তো আছে, সেটা হলো যদি না কেউ পিছনে পেড়িং মারে। তো বটুকেশ্বরের চেষ্টা আছে, জমি চাষ, মাছ চাষ, সুদের কারবার ইত্যাদি করে কয়েক বছরের মধ্যেই ভালো টাকা করি বিষয় সম্পত্তি করে ফেলেছে। তাতেই চোখ টাটিয়েছে অনেকের, ফলে তার পিছনে কাটি করার লোকের কিন্তু অভাব হয়নি। সম্ভবত প্রতিবেশী ঈশান মণ্ডলী সুন্দরী গাছ কাটার কথাটা ফরেস্ট রেঞ্জার অবনী ঘোষালের কানে তুলে দিয়ে এসেছে, ফলে রাতারাতি লোক পাঠিয়ে সরেজমিনে তদন্ত করে রেঞ্জার সাহেব কেস খাইয়ে দিয়েছেন বটুকেশ্বরকে। এমন খবর তো আর চাপা থাকে না হাওয়ায় ওড়ে, হাওয়ায় ভেসে খবরটা পৌঁছে গেল বটুকেশ্বরের কানেও। খবরটা পেয়ে সে নাওয়া খাওয়া ভুলে হন্তদন্ত হয়ে ফরেস্ট রেঞ্জারের বাংলোতে গিয়ে পৌঁছল। রেঞ্জার অবরিং ঘোষাল তখন বারান্দায় বসে আরাম করে কফি খাচ্ছিলেন। তো বিনয়ের অবতার হয়ে বটুকেশ্বর সেখানেই তার কারণ নিবেদন রাখল,
1: স্যার আপনি তো আমাদের মা বাপ, সন্তানদের এভাবে পেটে লাথি মারলে চলবে কেন, আমরা তবে বাঁচি কি করে।
0: চশমার ভাগ দিয়ে তাকে জরিপ করে রেঞ্জার বেশ কিছু কঠিন হয়ে বলেন,
2: যা খুশি তাই করবি, এই লাট অঞ্চলে ম্যানগ্রোভ কাটা নিষিদ্ধ জানিস না, জেনে বুঝেই তুই একটা কাজ করেছিস।
3: নিজেকে কি মনে করিস তুই, লাটের মার?
0: বটুকেশ্বর অম্লান মদনে বলে,
1: হাকে না, ওই নামই তো আমাকে ডাকে এলাকার লোকজনে।
3: মানে কি বলছিস চাতা?
1: আগে রাইট অঞ্চলের বলে লাট, আর বটুকেশ্বরের নাম কেটে কুটে বাট, কুড়িয়ে বাড়িয়ে মিলে জুলে লাটের বাট, স্নেহ করে এই নামে আপনিও ডাকতে পারেন স্যার।
0: স্তম্ভিত রেঞ্জার চাকরকে দিয়ে গারুলটাকে তৎক্ষণাৎ বিদায় করে দেন। এরপর কেসের কি হতে পারে সে তো সহজেই অনুমেয়। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আজকের স্পেশাল আড্ডা গল্পে গল্পে নিয়ে। এখন গান।

0: ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা গল্পে গল্পে নিয়ে। আর আজ শেষ করবো আজকের এই শেষ গল্প নবীন বারুণ। হ্যাঁ, বারুণ, মনে রাখবেন। আজকের শেষ গল্প পার্থপ্রতিম পাঁচাল লেখা, নবীন বারুণ। পরিচয় পত্রিকার অফিস, অফিসটা পুরনো কলেজ স্ট্রিট মার্কেটের তোতলায়, মহাত্মা গান্ধী রোড মোড় থেকে কবি অধ্যাপক অমিতাভ দাশগুপ্ত আমার হাতটা বগলদাবায় করে টেনে নিয়ে চললেন সেখানে। অনেকদিন পরে নাকি মদকা পেয়েছেন, সেখানে সবার সাথে পরিচয় করে দেবেন তিনি। এত বড় কবি অধ্যাপক বলে কথা, তার উপরে আমাকে অসম্ভব ভালোবাসেন, তাই বাক্যবায় অনর্থক জেনেও আমিও চলেছি ধরা পড়া চোরের মতো। তো একটা বেশ জমাটি চায়ের দোকানের সামনে গিয়ে সরু রাস্তা, তারপরে সিঁড়ি, আর ওপরে গিয়ে এঁকে মেঁকে এগিয়ে একটা ছোট্ট চৌকুপ্পি জায়গায় পৌঁছানো। দশকের পর দশক চলে চলা বিখ্যাত পত্রিকা পরিচয়ের অফিস, কয়েকজন সাদা চুলের বৃদ্ধ অতিবৃদ্ধ আসর আলো করে বসে আছেন। অমিতাভ তো আমাকে নিয়ে সেখানে প্রবেশ করলেন, যেন হঠাৎ করেই তিনি পুরনো জমানায় প্রবেশ করলাম। ঢোকার পর থেকেই যথারীতি আমার হংস মধ্যে বক যথা অনুমতি হতে লাগলো। পরিচয় পর্ব সারতে সারতে চা এসে গেল, সঙ্গে গরম গরম তেলে ভাজাও, কিন্তু তার সহযোগেই শুরু হয়ে গেল বুড়ো খোকাদের প্রবল তর্ক বিতর্ক। খুব যে একটা গুরুত্বপূর্ণ বিষয় তা কিন্তু নয়, ক্রমশ পারদ চড়তে লাগলো। উচ্চাঙ্গের তর্ক তো অচিরেই তা পৌঁছে গেল মন্দ্র মধ্য থেকে তার সপ্তকে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না, অমিতাভ দাও দুর্দান্ত ব্যাটিং করছেন। অনেকক্ষণ এই বাক যুদ্ধ চলার পর হঠাৎ করে তারই খেয়াল হলো, আমি বোকার মতো হতভঙ্গ হয়ে অর্ধেক বেগুনিতে কামড় দিয়ে তাদের বাকযুদ্ধে মন্ত্রমুগ্ধ হয়ে বসে আছি, যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে তিনি হেসে বললেন, এ কি তোমার পেলে বাজে তো আট খাওয়া হয়ে হাতেই ধরা রয়েছে গো, খেয়ে ফেলো খেয়ে ফেলো, বুড়ো খোকাদের ঝগড়া থেকে ঘাবড়ে গেছো নাকি? আরে আমাদের ঝগড়া জাতির কয়েক অনেক কয়েক দশক, এটা না হলে আমাদের পেটের ভাত হজমই হবে না, কি বলো ভাইয়া?
1: সবাই সম্মতি জানিয়ে মাথা নাড়ে আর হো হো করে হেসে ওঠে। বুঝতে পারি, বড় অস্থানে এসে পড়েছি আমি, এখানে কয়েক দশক জুড়ে বসলে আসলে নবীন বারণ চলছে।
0: আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময়। শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির।

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে একেবারে মধ্যরাত্রে যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আরাম ব্রেকের পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanei.com এ। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যিই মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্র্যাভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্র্যাভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanei.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিড নাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিড নাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনোদিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটলো না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিড নাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়ে ছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিড নাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলায় যাবে নাকি?
2: হ্যাঁ জানু, কে কেনা দিবা?
1: তা কইবা তাই
2: সত্যি?
1: হ্যাঁ সত্যি।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712-তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

পয়লা বৈশাখের সাজে অবশ্যই শাড়ির কথা তো চলেই আসে, বিশেষ করে বঙ্গতনয়া, সে দেশেই থাক কিংবা প্রবাসে, পয়লা বৈশাখের সাজে শাড়ি কিন্তু চাই। তাই পছন্দের তালিকায় যখন প্রথমেই রয়েছে শাড়ি, আর সেই নানা রকমের বাংলার যে শাড়ি, যার সঙ্গে বাঙালির এক অদ্ভুত যোগ, সেই শাড়ির গল্পই থাকবে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সেই পয়লা বৈশাখের দিন যে খাওয়া দাওয়া, সাজ পোশাক, সেগুলো কিন্তু জুড়ে রয়েছে এই আনন্দ উৎসবের সঙ্গে। সবকিছুই থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডায়। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই বর্ষবরণ অনুষ্ঠানের দিন কিভাবে নিজেকে সাজিয়ে তুলবেন সেই জন্য কিন্তু তারা একেবারে রেডি। আর এই যে সাজ পোশাকের কথা বলছি, সেখানেই শাড়ির কথা কিন্তু বলতেই হয়, কারণ বঙ্গ নারীদের এই সাজের বা পোশাকের একেবারে পছন্দের তালিকার উপরেই থাকে শাড়ি। আর বিশেষ করে এই বর্ষবরণ অনুষ্ঠান, সেই দিন তো শাড়ি মাস্ট। আর বাঙালি নারীদের শাড়ির প্রতি এক অদ্ভুত ভালোবাসা তো সবসময় রয়েছে, আর সেই জন্যই ওয়ার্ড্রপে ঠাঁই করে নেয় নানা রকমের শাড়ি। তবে যদি বর্ষবরণের সাজের কথা বলা হয়, সেখানে শাড়ির তালিকাতেও থাকে কিন্তু একেবারে বাংলার নিজস্ব শাড়ি। আর সেখানে অবশ্যই বলতে হয় জামদানি শাড়ির কথা, কারণ এমন কোনো বাঙালি নারী নেই যার ওয়ার্ড্রপে একটা জামদানি শাড়ি থাকবে না। আর সেই জন্য অনেকেই কিন্তু এই বর্ষবরণ অনুষ্ঠানে নিজেকে এমনই একটি জামদানি শাড়িতে সাজিয়ে তুলতে পছন্দ করেন। আর সেই জন্য অবশ্যই বর্ষবরণ অনুষ্ঠানে পরা যায় সুন্দর করে একটি জামদানি শাড়ি, আর তার সঙ্গে চুলে যদি একটু ফুল লাগানো যায় তাহলে তো কথাই নেই। সব মিলিয়ে বঙ্গ ললনা বর্ষবরণ উৎসবে একেবারে চোখ ধাঁ দিয়ে দেবেন। আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানের সাজ নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সারা বছর যে পোশাকই পরুন না কেন, উৎসব অনুষ্ঠানে কিন্তু বাঙালি নারীরা শাড়ি পরতেই পছন্দ করেন। আর সেই শাড়ি নিয়ে আমাদের আজকে আড্ডা চলছে পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর বর্ষবরণ অনুষ্ঠানে শাড়ি মাস্ট। বাঙালি নারীরা এই দিন কিন্তু শাড়ি পরতেই ভালোবাসেন, আর সেই শাড়ি বাংলার একেবারে নিজস্ব শাড়ি। সেটা হতে পারে জামদানি কিংবা খাদি সুতির শাড়ি বা বাংলার নিজস্ব তাঁতের শাড়ি। এই শাড়িগুলো দেশে বিদেশে সব জায়গায় কিন্তু বাঙালি নারীরা পরে একেবারে চোখ ধাঁধিয়ে দেন। আর এই যে বলছিলাম জামদানি শাড়ির কথা, কিংবা এই যে সুতির, যে খাদির যে সুতির শাড়ি, সেগুলো কিন্তু ভীষণ ভীষণভাবে আরামদায়ক। এই শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল, পরে খুব যেমন আরামও হয় তেমনি দেখতেও অসাধারণ লাগে। সঙ্গে ম্যাচিং কিংবা কন্ট্রাস্ট একটা ডিজাইনার ব্লাউজ, তার সঙ্গে চাং জুয়েলারি, সব মিলিয়ে কিন্তু একেবারে যাকে বলে বাঙালি নারীর এই সাজ চোখ ধাঁধিয়ে দেবে। আমাদের এই সাজের কথা, শাড়ির গল্প সবকিছুই থাকছে, সবকিছু শেয়ার করবো আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো দশ

0: পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন radiobanglanet.com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নববর্ষের সাজ নিয়ে। পঙ্গুল অলনারা কিন্তু শাড়ি পরতেই পছন্দ করেন, আর তাই শাড়ি নিয়েই আমাদের আজকের আড্ডা চলছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি শাড়ি নিয়ে, কারণ বঙ্গ ললনাদের পছন্দের পোশাকের তালিকার একেবারে ওপরেই থাকে এই শাড়ি। আর বঙ্গ নারীদের এই জন্য ওয়ার্ড্রপে নানা রকমের শাড়ি কিন্তু ঠাঁই করে নেয়, আর সেখানে অবশ্যই থাকে বাংলার নিজস্ব কিছু শাড়ি। আর সেই শাড়ি, সাজ পোশাক আর তার সঙ্গে এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা রকমের প্ল্যান প্রোগ্রাম সবকিছুই থাকবে জারি। তবে আজকের মতো আড্ডা থামাতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকেই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

চাঁদ এমন একটি জিনিস, এমন একটি অবজেক্ট যাকে নিয়ে মানুষের যে উন্মাদনা কতদিন ধরে আর কত যুগ ধরে ছড়িয়ে আছে গুনে শেষ করা যাবে না। যেমন ধরুন, ছোটবেলায় আমরা শুনি চাঁদ মামা। আবার গানের কথাই যদি বলি, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, ও চাঁদ সামনে লেখো জোছো নাকে, কত যে কথা আছে, কত যে গল্প আছে গুনে শেষ করা যাবে না। তো রেডিও বাংলানেট ডকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে এই শনিবার আড্ডাটা দেবো চাঁদকে নিয়ে। চাঁদ আমাদের পৃথিবীর উপগ্রহ, কিন্তু শুধুমাত্র এইটুকু বললে হবে না, চাঁদকে ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। আজকে হারানো সুরের আড্ডার আসর জমে উঠবে চাঁদের গপ্প নিয়ে, কিন্তু সবই জমবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

চাঁদনি রাত, অর্থাৎ জোছনাময় রাত, চারিদিক চাঁদের আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে। কিন্তু চাঁদের অ্যাকচুয়াল রংটা ঠিক কি সেটা জানেন কি? জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে হারানো সুরের আড্ডা আমাদের জারি আছে চাঁদের গপ্পকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদের কিন্তু পৃষ্ঠদেশের অর্থাৎ বাইরের দিকটার একটা রং আছে, এবং বললে বিশ্বাস করবে না সেই রংটি হলো কালো। আগে হ্যাঁ কালো, চাঁদ অ্যাকচুয়ালি কিন্তু পুরো ডার্ক, কিন্তু এই সূর্যের আলো এবং পৃথিবীর আলো চাঁদের ওপর পড়ে এরকম ঝকঝক চকচক করে। কাজেই বলছিলাম না যে চাঁদ কি নিয়ে এরকম অনেক গল্প আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই আরো একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

চাঁদ আমাদের দিকে শুধুমাত্র নিজের মুখ দিয়েই থাকে, মানে নিজের মুখটাই শুধু দেখায়, আর কিছুই দেখায় না। শুনতে অদ্ভুত লাগছে না, কিন্তু পুরোপুরি কিন্তু সত্যি। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদ পৃথিবীর দিকে পুরোপুরি একটা দিক থেকেই ঘোরে, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে হচ্ছে প্রায় 29 দিনে, এবং চাঁদের নিজের কক্ষের ওপর যে ঘোরাটা সেটাও হয় 29 দিনেই। কাজেই চাঁদের মাত্র একটা দিকই কিন্তু আমরা পৃথিবী থেকে দেখতে পাই, উল্টো দিকে কি আছে সেটা আমরা পৃথিবী থেকে কোনো দিন দেখতে পাইনি এবং পাবো না। ওই জন্যই বলছিলাম যে চাঁদ শুধুমাত্র নিজের মুখটাই দেখায়। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডা সরে আড্ডাটা জমে আছে চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: পাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

চলেছি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।

যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি।

0: भाई शाबी हाय सब शक्ति सब शक्ति।
1: चाँद किन्तु आमादेर काछ थेके क्रमे दूरे सरे जाच्छे, মানে যতই কবি কিংবা গায়ক গান না কেন, চাঁদ কেন আসে না আমার ঘরে, অ্যাকচুয়ালি চাঁদ তো আসছেই না, উল্টো দিকে দূরে সরে যাচ্ছে। তো রেডিও বাংলায় ডটমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদ কিন্তু পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ক্রমশ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, মানে যদি সাইন্টিফিক্যালি দেখা যায় তাহলে প্রত্যেক বছর চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব বাড়ছে 3.8 সেন্টিমিটার। কাজেই বুঝতেই পারছেন যে চাঁদ ক্রমশ আমাদের হাতের নাগালের বাইরে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো রেডিও বাংলা ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডাটা সরে আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরো অনেক কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, in association with radiobanglanet.com, বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

চাঁদের ঘনত্ব কিন্তু একদম প্রচন্ড বেশি, বুঝলেন? মানে অন্যান্য উপগ্রহর সঙ্গে কিন্তু যদি আপনি তুলনা করেন তাহলে অনেকেই হেসে খেলে 10 গোল দিয়ে দেবে চাঁদ। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদ হলো সৌরজগতে যত উপগ্রহ আছে তার মধ্যে সেকেন্ড ডেন্সেস্ট, অর্থাৎ চাঁদের ঘনত্ব দ্বিতীয় পর্যায়ে পড়ে, দ্বিতীয় নম্বরে পড়ে ঘনত্বর দিক থেকে চাঁদ। অ্যাকচুয়ালি বৃহস্পতির একটি উপগ্রহ আছে যার নাম লো, সেই লো উপগ্রহ হচ্ছে ডেন্সেস্ট, আর তারপরে এই আমাদের সোলার সিস্টেমে সেকেন্ড ডেন্সেস্ট উপগ্রহ হল চাঁদ। তাহলেই ভাবুন। রেডিও বাংলায় ডটকম একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার উপরান্তে আমাদের হারানো সুরের আড্ডার আসর যেরকম জারি আছে সেরকমই জারি থাকবে চাঁদের গপ্প নিয়ে। সঙ্গে থাকুন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

চাঁদের সৃষ্টি ঠিক কিভাবে হয়েছিল এর পেছনে কিন্তু একটা বড় ইতিহাস জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি পৃথিবীতে ধাক্কা মেরেছিল একটি পাথর, মানে অ্যাকচুয়ালি যে কথা এখন বিজ্ঞানীরা বলে থাকেন বিভিন্ন গবেষণার পরে, যে আজ থেকে 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ 450 কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে একটি পাথরের ধাক্কা লাগে। তবে যে সে পাথর নয়, সেই পাথরের আকৃতি ছিল মঙ্গল গ্রহের সমান, ভাবুন। এবং সেই ধাক্কার ফলে পৃথিবীর একটা অংশ বাইরে বেরিয়ে যায়, পৃথিবী দুটুকরো হয়ে যায়। এই যে ছোট্ট পোর্শনটা বাইরে বেরিয়ে যায়, সেই পোর্শনটি হলো চাঁদ, যেটা কিনা এখন পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তো রেডিও বাংলার .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে চাঁদের গপ্প আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: মন্দ কি?
1: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: কেমন হতো তুমি বলো তো,
1: তুমি বলো,
0: না না তুমি বলো,
1: না তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি

নদী কিংবা সমুদ্রে জোয়ার ভাটা তো দেখেছেনই, এবং সেটা যে চাঁদের আকর্ষণে হয় এটা তো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু শুধুই কি তাই? না মশাই, এর বাইরে কিন্তু আরও একটা জিনিস হয় চাঁদের আকর্ষণে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীতে জোয়ার ভাটা তো তৈরি হয় চাঁদের আকর্ষণে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কিন্তু ঘটে যেটাও চাঁদের আকর্ষণে হয়, যদিও সেটা আমরা খুব একটা ফিল করতে পারি না। সেটা হলো টাইড অফ রকস, অর্থাৎ পৃথিবীর বুকে যে সমস্ত বড় বড় প্রস্তরখণ্ড কিংবা পাহাড় আছে তাদের মধ্যেও একটা ঢেউ লক্ষ্য করা যায়, যদিও সেটা অনুভব করা যায় খুব কম, কিন্তু সেটাও কিন্তু এই চাঁদের আকর্ষণেই হয়। তাহলেই ভাবুন যে চাঁদ কতভাবে আমাদের পৃথিবীকে ইনফ্লুয়েন্স করে চলেছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমি যদি বলি যে ভূমিকম্প একমাত্র পৃথিবীতে হয় না, চাঁদেও হয়, তাহলে মানবেন কি? আগে হ্যাঁ, এটা কিন্তু সত্যিই হয়। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর মতো চাঁদেও কিন্তু ভূমিকম্প হয়, তবে এক্ষেত্রে ভূমিকম্পের কারণটা হলো পৃথিবীর আকর্ষণ। আগে হ্যাঁ, পৃথিবীর মাধ্যাকর্ষণের জন্য, পৃথিবীর অভিকর্ষজ টানের জন্য চাঁদে ভূমিকম্প তৈরি হয়, এবং সেই ভূমিকম্প কিন্তু পৃথিবীর মতো এই কয়েক সেকেন্ড থাকে না, মোটামুটি 30 মিনিট ধরে সেই ভূমিকম্প জারি থাকে। তবে সেই ভূমিকম্প হয় অত্যন্ত মৃদু, অত্যন্ত মাইল্ড, কাজেই সেই ভূমিকম্পে চাঁদের খুব একটা ক্ষয়ক্ষতি হয় না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে গপ্পটা জুড়ে দিয়েছি চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে হারানো সুর উইথ মি গৌরব।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা মনে করি যে পৃথিবীতে একমাত্র জল আছে, সেই জন্য পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বর্তমান। সেটা খুব একটা ভুলও নয়, কিন্তু যদি আপনাকে বলি যে চাঁদেও জল আছে তাহলে মানবেন কি? মানবেন না। কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্যি। কিছুদিন আগেই নাসা থেকে একটা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে চাঁদের ছবি পাঠানো হয় এবং সেখানে দেখা যায় যে চাঁদের কিছু অংশ অত্যন্ত ডার্ক। পরবর্তীকালে রিসার্চ করে দেখা যায় যে ওই ডার্ক অঞ্চলে অ্যাকচুয়ালি চাঁদের জল বর্তমান, তবে সেই জল কিন্তু তরল অবস্থায় নেই। চাঁদের জল আছে আইদার বরফের আকৃতিতে অথবা ভূগর্ভে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। কাজেই চাঁদেও কিন্তু জলের অস্তিত্ব বর্তমান, বুঝলেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

যদি বলি যে চাঁদেরও একটা গন্ধ আছে, মানবেন কি? মানবেন না, কিন্তু এক্ষেত্রেও কিন্তু গল্পটা পুরোপুরি সত্যি। অ্যাকচুয়ালি চাঁদের একটা ইউনিক স্মেল আছে। ব্যাপারটা হচ্ছে যে অ্যাপোলো 11 যখন অ্যাস্ট্রোনটস পাঠিয়েছিল চাঁদের বুকে, তখন তারা লক্ষ্য করেছিলেন যে চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই, সেই জন্য চাঁদের পৃষ্ঠে একটা অদ্ভুত গন্ধ আছে এবং সেই গন্ধ ইউনিক। পৃথিবী তো বটেই, অন্য কোনো গ্রহ কিংবা উপগ্রহর সঙ্গে সেই গন্ধের কোনো মিল নেই। কাজেই চাঁদের গায়েও গন্ধ আছে, কি বুঝলেন? তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডাটা, সরে আড্ডাটা জারি আছে, জারি ছিল চাঁদের গপ্প নিয়ে। চাঁদকে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কিনা এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু গল্প আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। তা

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: মাগারে। কিরে খামলি কেন? বাজা
1: গামাপা মাগারে।

সাগরিকা ছায়াছবির স্বপ্নে দেখা রাজকন্যার কথা ভাবতে ভাবতে পিয়ানো টেবিল থেকে যেন উঠে এলাম আড্ডা জাংশনের স্টুডিওতে। মাইক অন, আমি শুভায়ন, গানে গানে সারাক্ষণ শুধু গান নয় আড্ডাও হবে, তাই তো এটা আড্ডা জাংশন রেডিও বাংলানেট ডট কমে। আজকের আসর আড্ডার আসর শুরু করব একটা অদ্ভুত সুন্দর প্রশ্ন দিয়ে। স্বপ্নে কি কোনো রং হয়? কি বললেন? হয় না, মানে স্বপ্নে কোনো রং নেই, তাই তো? আচ্ছা, আপনার কথাই আপাতত মেনে নিলাম, কিন্তু একটু ভেবে দেখুন তো, ভোরবেলার রং অর্থাৎ ভোরবেলার স্বপ্নের যে রং, একটু কি সোনালি নয়? প্রথম প্রেমের স্বপ্ন কি একটু গোলাপি নয়? সাফল্যের স্বপ্ন কি একটু সোনালি নয়? আর হারানো দিনের স্মৃতি, সেগুলো কি একটু সেপিয়ে রং মেখে থাকে না? মজার বিষয় হলো, একসময় অনেক গবেষক মনে করতেন মানুষ নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই শুধু স্বপ্ন দেখেন, পরে দেখা গেল অধিকাংশ মানুষই রঙিন স্বপ্ন দেখেন। আরও মজার বিষয়, যারা ছোটবেলায় সাদা কালো টেলিভিশন বেশি দেখেছেন তাদের অনেকেরই স্বপ্নেও নাকি সাদা কালোর ছোঁয়া বেশি। মানে কি দাঁড়ালো? পৃথিবীতে আমরা যা দেখি সেই পৃথিবী থেকেই অনেক সময় আমাদের স্বপ্নের রং ঠিক হয়ে যায়। আর গান, গান তো সেই স্বপ্নকে আলোকিত করে, আলো জ্বালিয়ে দেয়। আজকের এই দুটি ঘন্টায় আমরা হাঁটব স্বপ্নের নানা রঙে, নীল স্বপ্ন, রূপালি স্বপ্ন, সোনালি স্বপ্ন, লাল প্রেমের স্বপ্ন, সবুজ আশার স্বপ্ন, আর হারানো দিনের গানের সেই চিরন্তন রঙিন ভুবন। চলুন তবে শুরু করি আমাদের পথচলা। স্বপ্নের দরজায় প্রথম কড়া

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

স্বপ্নের প্রথম রং যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো নীল। আকাশের মতো নীল, সমুদ্রের মতো নীল, অসীমের মতো নীল। মানুষ যখন প্রথম আকাশের দিকে তাকিয়েছিল হয়তো তখনই তার মনে বড় স্বপ্ন প্রথম জন্ম নিয়েছিল। আমি যদি উঠতে পারতাম, লিওনার্দো দা ভিঞ্চি প্রায় 500 বছর আগে মানুষের ওড়ার যন্ত্র নকশা করে এঁকে গেছিলেন। তখন বিমান নেই, ইঞ্জিন নেই, আধুনিক বিজ্ঞান তো নেই, ছিল শুধু একটা অসম্ভব কল্পনা শক্তি। কিন্তু দেখুন, সেই নীল স্বপ্নই একদিন বাস্তব হয়ে উঠল। আজ মানুষ আকাশে মহাকাশে উড়ে বেড়াচ্ছে। বাংলা গানেও আকাশ, নীলিমা, মেঘ, ডানা, এসব শব্দের বারবার ফিরে আসা যাওয়া চলেই যাচ্ছে। কারণ মানুষ নিজের সবচেয়ে বড় স্বপ্নগুলি আকাশের দিকেই ছুড়ে দেয়। স্বপ্ন মানেই তো একটা উড়ে যাওয়া, বাস্তবের মাটি থেকে মনকে একটু নীলের দিকে ভাসিয়ে দেওয়া। তাই এবার শুনবো সেই সব গান যেখানে স্বপ্ন শুধু ঘুমের ছবি নয়, স্বপ্ন হয়ে ওঠে আলোর পথ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সত্যি এই গানটাই বারবার মনের মধ্যে যেন বাজছিল, আর প্রতি সপ্তাহেই বাজে যখন দেখতে পাই আপনি অপেক্ষা করে আছেন বেতারের আকাশে তারার মতন আমার জন্য এই আড্ডা জাংশনে। রাতের আকাশে তারারা যেমন ঝিলমিল করে, তখন মনে হয় ওরা বুঝি আকাশের গায়ে আটকে থাকা ছোট ছোট স্বপ্ন। ছোটবেলায় কখনো তারা গুনেছেন? গুনতে গুনতে হেরেও গিয়েছেন নিশ্চয়ই, কারণ তারাদের সংখ্যা নয়, তাদের মায়াই হচ্ছে আসল। পৃথিবীর বহু লোকে বিশ্বাস করে, লোক বিশ্বাসে বলা হয় ইনফ্যাক্ট, উল্কাপাত দেখলে মনে মনে ইচ্ছে চাইতে হয়, কারণ তখন নাকি আকাশের দরজা কয়েক মুহূর্তের জন্য খুলে যায়। বিশ্বাস সত্যি কিনা জানি না, কিন্তু কল্পনাটা বেশ সুন্দর, ভীষণই সুন্দর। মানুষ যখন সব যুগে সব ভাষায় সব দেশে নিজের স্বপ্নকে আকাশের সঙ্গে জুড়ে দেখতে চায়, আর চাঁদ, চাঁদ তো স্বপ্নের সবচেয়ে পুরনো বন্ধু। চাঁদকে কেউ ছুঁতে পারে না, তবুও সবাই দেখতে পায় ঠিক স্বপ্নের মতো। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে জীবনানন্দ, হেমন্ত থেকে মান্না, চাঁদ, তারা, জোছনা, আকাশ, এসবই বাংলা গানের স্বপ্নভুবনের চিরন্তন সাথী।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

প্রিয় বন্ধু, কিছু স্বপ্ন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যায় না, বরং আরও সোনালি হয়ে ওঠে। যেমন পুরনো দিনের গান, আজ থেকে 50-এর বছর আগে তৈরি হওয়া কোনো গান হঠাৎ আজকে শুনলে মনে হয়, এই তো এই সুরটা তো আমারই জীবনের কোনো লুকিয়ে থাকা গল্প, কোথাও যেন লুকিয়েছিল। বাংলা ভাষায় সোনালি স্বপ্ন বা সোনালি দিন কথাগুলো শুধু শব্দ নয়, এক একটা ইমোশন। এগুলো আসলে সাংস্কৃতিক স্মৃতি, শৈশব, প্রথম প্রেম, প্রথম রেডিও, পুরনো গিটার, সন্ধ্যাবেলার গান, মায়ের ডাক, বাবার ধীর কণ্ঠ, এই সব মিলে আমাদের মনের মধ্যে তৈরি হয়ে থাকে এক সোনালি অ্যালবাম। হারানো দিনের গানে সেই অ্যালবামের পাতা একটু উল্টে দেওয়া যাক, আর তখন মনে হয় সময় হয়তো চলে গেছে কিন্তু তার রং মুছে যায়নি। স্বপ্নের সোনালি রং আসলে স্মৃতির রং, যেখানে পুরনো হয়ে যাওয়া জিনিসগুলো নতুন হয়ে ওঠে।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

ফিরে এলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে। এ ধরুন আড্ডা জাংশন আমার কাছে ঠিক স্বপ্নের মতো, যেমন একটা নতুন ঘর যখন তৈরি হয়। শুধু ইট কাঠ দরজা জানলা নয়, একটা নতুন ঘর মানে একটা আশ্রয়, একটা নিরাপত্তা, একটা আগামীকাল। স্বপ্নের যদি সবুজ রং থাকে তবে সেটা নিশ্চয়ই নতুন শুরুর রং। যেমন বসন্তে নতুন পাতা গজায়, মানুষের জীবনেও তেমনই কখনো কখনো নতুন স্বপ্ন গজায়। বিশ্বের প্রায় সব সংস্কৃতিতেই ড্রিম হোম বা স্বপ্নের বাড়ির একটা ধারণা আছে। কারণ মানুষ যতই দূরে থাকুক না কেন, যত দূরেই যাক, তার ভিতরে কোথাও না কোথাও একটা ঘরের খোঁজ থাকে। কেউ সেই ঘর বানায় ইট পাথরে, সিমেন্টে, কেউ বানায় স্মৃতিতে, কেউ বানায় ভালোবাসায়, আর কেউ বানায় গানের ভিতর। বাংলা গানে ঘর অনেক সময় শুধু ফিজিক্যাল স্পেস নয়, এটা একটা মনের ঠিকানা। আর স্বপ্নে দেখা ঘর সেটা তো আরও অনেক গভীর। সেখানে মানুষ নিজের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কোমল, সবচেয়ে সত্যিকারের রূপে ফিরে যায়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

নীল স্বপ্ন, সবুজ স্বপ্ন, সব কিছুই তো আলোচনা হলো। লাল স্বপ্ন হবে না? প্রেম, রাজকন্যা ও রূপকথা। প্রেম আর স্বপ্ন এই দুই শব্দকে আলাদা করা খুব কঠিন, কারণ দুটোই দেখা যায় কিন্তু ধরা যায় না। দুটোই বিশ্বাসে বেঁচে থাকে। স্বপ্নের লাল রং হলো প্রেমের রং, গোলাপের রং, পলাশের রং, কৃষ্ণচূড়ার রং, আর হৃদয়ের গোপন আগুনের রং লাল। মনোবিজ্ঞানের জনপ্রিয় ব্যাখ্যায় লাল রঙকে ধরা হয় আবেগ, আকাঙ্ক্ষা ও ভালোবাসার প্রতীক হিসেবে। তাই প্রেমের গান, প্রেমের কবিতা, প্রেমের দৃশ্য, এসবের মধ্যে লাল রং কোনো না কোনোভাবে ফিরে আসে। বাংলা সিনেমা ও আধুনিক গানে স্বপ্নে দেখা রাজকন্যা ধারণাটাও ভীষণ জনপ্রিয়, কারণ বাস্তব যতই কঠিন হোক না কেন, মানুষের মন একটু রূপকথা চায়। একটা পক্ষীরাজ, একটা দূরের বাঁশি, একটা রাজকন্যা, একটা অসম্ভব সুন্দর দেখা, এসবই প্রেমের স্বপ্নকে অমর করে রাখে। আর বাংলা গান সেই স্বপ্নকে সুর দিয়ে বলে, তুমি বাস্তবে থাকো বা না থাকো, আমার কল্পনায় তুমি আছো।

লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

বন্ধু, ফিরে এলাম আমি সুভায়ন আড্ডা জাংশনে। বহুদিন আগে থেকে একটা উপলব্ধি আজ আপনাদের সাথে শেয়ার করছি। সব স্বপ্ন ঘুমের মধ্যে আসে না, কিছু স্বপ্ন আপনাকে আমাকে ঘুমোতে দেয় না, সেগুলো মাথার ভিতর জোনাকির মতো জ্বলে থাকে, জ্বলে ওঠে, কখনো নতুন গান হয়ে, কখনো নতুন পথ হয়ে, কখনো আবিষ্কার হয়ে, নতুন নতুন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। ডক্টর APJ আব্দুল কালামের বিখ্যাত কথা, স্বপ্ন সেটা নয় আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমোতে দেয় না। কি অসাধারণ উক্তি, কি অসাধারণ কথা, বাস্তব কথা। পৃথিবীর বড় বড় সৃষ্টি, আবিষ্কার, শিল্পকর্ম সব কিছু শুরুতেই ছিল একটা ঘুম চুরি করা স্বপ্ন। সত্যজিৎরা যখন পথের পাঁচালি বানাতে শুরু করেছিলেন, তা ছিল এক অসম্ভব স্বপ্নের মতো। সীমিত সম্পদ, অসীম বিশ্বাস, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, জটিলেশ্বর, এদের সৃষ্টির ভিতরেও ছিল সেই অস্থির স্বপ্ন যা শিল্পীকে শান্তিতে থাকতে দেয় না। তাই স্বপ্ন শুধু কোমল নয়, স্বপ্ন আগুনও, যে আগুন মানুষকে বদলে দেয়, মানুষকে আরো রঙিন করে তোলে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

কখনো স্বপ্নে রহস্য অনুভব করেছেন? স্বপ্নের কিন্তু একটা রং আছে, ইনফ্যাক্ট আরও একটা রং আছে যেটা একটা রহস্যময়। ঠিক ধরেছেন, বেগুনি রং। এই রং যেন রাত্রির ম্যাজিকের রূপকথার, মনের অচেনা করিডরের। বিশ্বের বহু সংস্কৃতিতে বেগুনি রংকে ধরা হয় রাজকীয়তা, রহস্য আর কল্পনার রং হিসেবে। জাদুকর, পুরী, রূপকথার রাজ্য, এসবের সঙ্গে বেগুনি আবহাওয়া, আবহ যেন স্বাভাবিকভাবেই জড়িয়ে থাকে। স্বপ্ন তো অনেকটা তেমনই, সে পুরো বাস্তব নয়, পুরো অবাস্তব নয়, একটা অদ্ভুত মাঝামাঝি জায়গা যেখানে অসম্ভব বলে কিছু নেই। বাংলা গানের স্বর্ণযুগের অনেক গানেই এই কল্পনার আবহ আছে। শব্দে, সুরে, গায়কির ভাঁজে মনে হয় যেন আমরা কোনো দৃশ্য দেখছি না, বরং স্বপ্নের ভিতর দিয়ে হাঁটছি।

0: ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এত রং নিয়ে আলোচনা করলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে, তা আপনাদের মনের মধ্যে তো একটা কথা বাসা বাঁধছেই। আমি বলে দিই, রামধনু শব্দ নিয়ে কথা হবে না, সাত রং সাত সুর, স্বপ্নের রং নিয়ে কথা বলতে বলতে রামধনুর কথা না বললেই নয়, তাই না? রামধনু সাত রং, সঙ্গীতের সাত সুর, কাকতালীয় কি হতেই পারে, কিন্তু কবিরা হয়তো বলবেন না, এর মধ্যে নিশ্চয়ই এক গভীর সম্পর্ক আছে। অনেক শিল্পী ও দার্শনিক মনে করেন রং এবং সুর দুটোই মানুষের অনুভূতিকে স্পর্শ করে, কিন্তু ভাষার প্রয়োজন হয় না। একটা রং যেমন মনের ভিতরে ছবি তৈরি করে, একটা সুরও তেমনইভাবে ভেতরে ভেতরে দৃশ্য এঁকে দেয়। এ দেখুন না, রং বা সঙ্গীত বুঝতে বা জানতে গেলে, শুনতে গেলে সেই ভাষায় যে খুব পারদর্শী হতে হয় এমনটা নয়। ইট হ্যাজ নো বাউন্ডারি, ইটস এ ওয়ান্ডারফুল ফিলিং, একটা ইমোশন। তাই হয়তো গান শুনতে শুনতে আমরা কখনো নীল আকাশ দেখি, কখনো লাল পলাশ দেখি, কখনো সোনালি বিকেল দেখি, আবার কখনো এমন এক মুখ দেখি যাকে হয়তো বহুদিন দেখিনি। অনেক সুরকার ও গীতিকার বলেছেন তাদের কিছু কিছু সুর গভীর রাতের আধো ঘুম আধো জাগরণ থেকে এসেছে। মানে কখনো কখনো স্বপ্ন শুধু গান শোনে না, স্বপ্ন নিজেই গীতিকার এবং সুরকার হয়ে যায়, নিজেই গান লিখে ফেলে।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে। আমি শুভায়ন, আজকের আসর শুরু করেছিলাম একটা সুন্দর প্রশ্ন দিয়ে, স্বপ্নের কি কোনো রং হয়? এখন এতগুলো গান, এতগুলো গল্প, এতগুলো স্মৃতি পেরিয়ে মনে হয় উত্তরটা হয়তো একটু একটু করে স্পষ্ট হয়েছে সকলের কাছে। স্বপ্নের একটা রং নয়, স্বপ্নের অনেক রং। নীল স্বপ্ন যেখানে আকাশ ছোঁয়ার ডাক, রূপলি স্বপ্ন যেখানে চাঁদ তারা আর জোছনার মায়া, সোনালি স্বপ্ন যেখানে হারানো দিনের গান আর স্মৃতি, সবুজ স্বপ্ন যেখানে নতুন ঘর, নতুন জীবন, নতুন শুরু, লাল স্বপ্ন যেখানে প্রেম, আকাঙ্ক্ষা আর হৃদয়ের আলো, বেগুনি স্বপ্ন যেখানে রহস্য, কল্পনা আর রূপকথা, আর রামধনু স্বপ্ন যেখানে সব রং মিলে একাকার হয়ে গান হয়ে যায়। আজকে এই এতগুলো গানের সফরের মধ্যে দিয়ে আবার আমাদের সকলকে যেন মনে করিয়ে দিচ্ছে, স্বপ্ন মানুষকে শুধু ঘুম পাড়ায় না, স্বপ্ন মানুষকে বাঁচায়, স্বপ্ন ভাঙে, আবার স্বপ্নই মানুষকে জোড়ে, স্বপ্ন হারিয়ে যায়, আবার কোনো পুরনো গানের সুরে ফিরে আসে। তাই আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা ছোট্ট স্বপ্ন দেখে রাখুন, রং যাই হোক, নীল, লাল, সবুজ, রূপলি বা সোনালি, স্বপ্নটা যেন আপনার নিজের হয়। কারণ মানুষ বেঁচে থাকে নিঃশ্বাসে, কিন্তু জীবন বেঁচে থাকে বিশ্বাসের, স্বপ্নে। আড্ডার গানে গানে সারাক্ষণ সঙ্গে ছিলাম, আছি, থাকবো আমি শুভায়ন। ভালো থাকুন, সঙ্গে থাকুন, গান শুনুন, স্বপ্ন দেখুন, আর আপনার মনের রঙে সেই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখুন। দেখা হবে আগামী সপ্তাহে, আড্ডা জমি উঠবে আবার সেই আসুন। ভালো থাকবেন।

চাঁদ এমন একটি জিনিস, এমন একটি অবজেক্ট যাকে নিয়ে মানুষের যে উন্মাদনা কতদিন ধরে আর কত যুগ ধরে ছড়িয়ে আছে গুনে শেষ করা যাবে না। যেমন ধরুন, ছোটবেলায় আমরা শুনি চাঁদ মামা। আবার গানের কথাই যদি বলি, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, ও চাঁদ সামনে লেখো জোখছো নাকে, কত যে কথা আছে, কত যে গল্প আছে গুনে শেষ করা যাবে না। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে এই শনিবার আড্ডাটা দেবো চাঁদকে নিয়ে। চাঁদ আমাদের পৃথিবীর উপগ্রহ, কিন্তু শুধুমাত্র এইটুকু বললে হবে না, চাঁদকে ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। আজকে হারানো সুরের আড্ডার আসর জমে উঠবে চাঁদের গপ্প নিয়ে, কিন্তু সবই জমবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

চাঁদনি রাত, অর্থাৎ জোছনাময় রাত, চারিদিক চাঁদের আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে। কিন্তু চাঁদের অ্যাকচুয়াল রংটা ঠিক কি সেটা জানেন কি? জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে হারানো সুরের আড্ডা আমাদের জারি আছে চাঁদের গপ্পকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদের কিন্তু পৃষ্ঠ দেশের অর্থাৎ বাইরের দিকটার একটা রং আছে, এবং বললে বিশ্বাস করবে না সেই রংটি হলো কালো। আগে হ্যাঁ কালো, চাঁদ অ্যাকচুয়ালি কিন্তু পুরো ডার্ক, কিন্তু এই সূর্যের আলো এবং পৃথিবীর আলো চাঁদের ওপর পড়ে এরকম ঝকঝক চকচক করে। কাজেই বলছিলাম না যে চাঁদকে নিয়ে এরকম অনেক গল্প আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, অনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

চাঁদ আমাদের দিকে শুধুমাত্র নিজের মুখ দিয়েই থাকে, মানে নিজের মুখটাই শুধু দেখায়, আর কিছুই দেখায় না। শুনতে অদ্ভুত লাগছে না, কিন্তু পুরোপুরি কিন্তু সত্যি। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদ পৃথিবীর দিকে পুরোপুরি একটা দিক থেকেই ঘোরে, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে হচ্ছে প্রায় 29 দিনে, এবং চাঁদের নিজের কক্ষের ওপর যে ঘোরাটা সেটাও হয় 29 দিনেই। কাজেই চাঁদের মাত্র একটা দিকই কিন্তু আমরা পৃথিবী থেকে দেখতে পাই, উল্টো দিকে কি আছে সেটা আমরা পৃথিবী থেকে কোনো দিন দেখতে পাইনি এবং পাবো না। ওই জন্যই বলছিলাম যে চাঁদ শুধুমাত্র নিজের মুখটাই দেখায়। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডা আসরে আড্ডাটা জমে আছে চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

খাই, কার্ত লুচি ছাড়ত লুচি বাড়ত লুচি খাই, স্বার্থ লুচির বেলুন ফুটো আর তো লুচি নাই লুচি চাই।

0: বসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: চলবেই, দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি, শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: চাঁদ কিন্তু আমাদের কাছ থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে, মানে যতই কবি কিংবা গায়ক গান না কেন, চাঁদ কেন আসে না আমার ঘরে, অ্যাকচুয়ালি চাঁদ তো আসছেই না, উল্টো দিকে দূরে সরে যাচ্ছে। তো রেডিও বাংলায় ডটমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদ কিন্তু পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ক্রমশ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, মানে যদি সাইন্টিফিক্যালি দেখা যায় তাহলে প্রত্যেক বছর চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব বাড়ছে 3.8 সেন্টিমিটার। কাজেই বুঝতেই পারছেন যে চাঁদ ক্রমশ আমাদের হাতের নাগালের বাইরে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তোরেও বাংলাদেশ ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডাটা সরে আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, তার উপরান্তে এরকমই আরও অনেক কথা আপনাকে বলবো। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়। In association with RadioBanglaNet.com, বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন RadioBanglaNet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

চাঁদের ঘনত্ব কিন্তু একদম প্রচন্ড বেশি, বুঝলেন? মানে অন্যান্য উপগ্রহর সঙ্গে কিন্তু যদি আপনি তুলনা করেন তাহলে অনেকেই হেসে খেলে 10 গোল দিয়ে দেবে চাঁদ। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদ হলো সৌরজগতে যত উপগ্রহ আছে তার মধ্যে সেকেন্ড ডেন্সেস্ট, অর্থাৎ চাঁদের ঘনত্ব দ্বিতীয় পর্যায়ে পড়ে, দ্বিতীয় নম্বরে পড়ে ঘনত্বর দিক থেকে চাঁদ। অ্যাকচুয়ালি বৃহস্পতির একটি উপগ্রহ আছে যার নাম লো, সেই লো উপগ্রহ হচ্ছে ডেন্সেস্ট, আর তারপরে এই আমাদের সোলার সিস্টেমে সেকেন্ড ডেন্সেস্ট উপগ্রহ হল চাঁদ। তাহলেই ভাবুন। রেডিও বাংলায় ডটকম একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার প্রান্তে আমাদের হারানো সুরের আড্ডার আসর যেরকম জারি আছে সেরকমই জারি থাকবে চাঁদের গপ্প নিয়ে। সঙ্গে থাকুন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

চাঁদের সৃষ্টি ঠিক কিভাবে হয়েছিল এর পেছনে কিন্তু একটা বড় ইতিহাস জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি পৃথিবীতে ধাক্কা মেরেছিল একটি পাথর, মানে অ্যাকচুয়ালি যে কথা এখন বিজ্ঞানীরা বলে থাকেন বিভিন্ন গবেষণার পরে, যে আজ থেকে 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ 450 কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে একটি পাথরের ধাক্কা লাগে। তবে যে সে পাথর নয়, সেই পাথরের আকৃতি ছিল মঙ্গল গ্রহের সমান, ভাবুন। এবং সেই ধাক্কার ফলে পৃথিবীর একটা অংশ বাইরে বেরিয়ে যায়, পৃথিবী দুটুকরো হয়ে যায়। এই যে ছোট্ট পোর্শনটা বাইরে বেরিয়ে যায়, সেই পোর্শনটি হলো চাঁদ, যেটা কিনা এখন পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তো রেডিও বাংলারে .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে চাঁদের গপ্প আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: কি?
1: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

নদী কিংবা সমুদ্রে জোয়ার ভাটা তো দেখেছেনই, এবং সেটা যে চাঁদের আকর্ষণে হয় এটা তো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু শুধুই কি তাই? না মশাই, এর বাইরে কিন্তু আরও একটা জিনিস হয় চাঁদের আকর্ষণে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীতে জোয়ার ভাটা তো তৈরি হয় চাঁদের আকর্ষণে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কিন্তু ঘটে যেটাও চাঁদের আকর্ষণে হয়, যদিও সেটা আমরা খুব একটা ফিল করতে পারি না। সেটা হলো টাইড অফ রকস, অর্থাৎ পৃথিবীর বুকে যে সমস্ত বড় বড় প্রস্তরখণ্ড কিংবা পাহাড় আছে তাদের মধ্যেও একটা ঢেউ লক্ষ্য করা যায়, যদিও সেটা অনুভব করা যায় খুব কম, কিন্তু সেটাও কিন্তু এই চাঁদের আকর্ষণেই হয়। তাহলেই ভাবুন যে চাঁদ কতভাবে আমাদের পৃথিবীকে ইনফ্লুয়েন্স করে চলেছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমি যদি বলি যে ভূমিকম্প একমাত্র পৃথিবীতে হয় না, চাঁদেও হয়, তাহলে মানবেন কি? আগে হ্যাঁ, এটা কিন্তু সত্যিই হয়। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর মতো চাঁদেও কিন্তু ভূমিকম্প হয়, তবে এক্ষেত্রে ভূমিকম্পের কারণটা হলো পৃথিবীর আকর্ষণ। আগে হ্যাঁ, পৃথিবীর মাধ্যাকর্ষণের জন্য, পৃথিবীর অভিকর্ষজ টানের জন্য চাঁদে ভূমিকম্প তৈরি হয়, এবং সেই ভূমিকম্প কিন্তু পৃথিবীর মতো এই কয়েক সেকেন্ড থাকে না, মোটামুটি 30 মিনিট ধরে সেই ভূমিকম্প জারি থাকে। তবে সেই ভূমিকম্প হয় অত্যন্ত মৃদু, অত্যন্ত মাইল্ড, কাজেই সেই ভূমিকম্পে চাঁদের খুব একটা ক্ষয়ক্ষতি হয় না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে গপ্পটা জুড়ে দিয়েছি চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে গপ্পটা জুড়ে দিয়েছি চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা মনে করি যে পৃথিবীতে একমাত্র জল আছে, সেই জন্য পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বর্তমান। সেটা খুব একটা ভুলও নয়, কিন্তু যদি আপনাকে বলি যে চাঁদেও জল আছে তাহলে মানবেন কি? মানবেন না। কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্যি। কিছুদিন আগেই নাসা থেকে একটা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে চাঁদের ছবি পাঠানো হয় এবং সেখানে দেখা যায় যে চাঁদের কিছু অংশ অত্যন্ত ডার্ক। পরবর্তীকালে রিসার্চ করে দেখা যায় যে ওই ডার্ক অঞ্চলে অ্যাকচুয়ালি চাঁদের জল বর্তমান, তবে সেই জল কিন্তু তরল অবস্থায় নেই। চাঁদের জল আছে আইদার বরফের আকৃতিতে অথবা ভূগর্ভে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। কাজেই চাঁদেও কিন্তু জলের অস্তিত্ব বর্তমান, বুঝলেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

যদি বলি যে চাঁদেরও একটা গন্ধ আছে, মানবেন কি? মানবেন না, কিন্তু এক্ষেত্রেও কিন্তু গল্পটা পুরোপুরি সত্যি। অ্যাকচুয়ালি চাঁদের একটা ইউনিক স্মেল আছে। ব্যাপারটা হচ্ছে যে অ্যাপোলো 11 যখন অ্যাস্ট্রোনটস পাঠিয়েছিল চাঁদের বুকে, তখন তারা লক্ষ্য করেছিলেন যে চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই, সেই জন্য চাঁদের পৃষ্ঠে একটা অদ্ভুত গন্ধ আছে এবং সেই গন্ধ ইউনিক। পৃথিবী তো বটেই, অন্য কোনো গ্রহ কিংবা উপগ্রহর সঙ্গে সেই গন্ধের কোনো মিল নেই। কাজেই চাঁদের গায়েও গন্ধ আছে, কি বুঝলেন? তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডাটা, সরে আড্ডাটা জারি আছে, জারি ছিল চাঁদের গপ্প নিয়ে। চাঁদকে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কিনা এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু গল্প আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম টা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT system. With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT

0: এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেদু, রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: মাগারে। কিরে ঘামলি কেন? বাজা
1: গামাপা মাগারে।

সাগরিকা ছায়াছবির স্বপ্নে দেখা রাজকন্যার কথা ভাবতে ভাবতে পিয়ানো টেবিল থেকে যেন উঠে এলাম আড্ডা জাংশনের স্টুডিওতে। মাইক অন, আমি শুভায়ন, গানে গানে সারাক্ষণ শুধু গান নয় আড্ডাও হবে, তাই তো এটা আড্ডা জাংশন রেডিও বাগানের .com-এ। আজকের আসর, আড্ডার আসর শুরু করব একটা অদ্ভুত সুন্দর প্রশ্ন দিয়ে। স্বপ্নে কি কোনো রং হয়? কি বললেন, হয় না, মানে স্বপ্নে কোনো রং নেই, তাই তো? আচ্ছা, আপনার কথাই আপাতত মেনে নিলাম, কিন্তু একটু ভেবে দেখুন তো, ভোরবেলার রং অর্থাৎ ভোরবেলার স্বপ্নের যে রং, একটু কি সোনালি নয়? প্রথম প্রেমের স্বপ্ন কি একটু গোলাপি নয়? সাফল্যের স্বপ্ন কি একটুও সোনালি নয়? আর হারানো দিনের স্মৃতি, সেগুলো কি একটু সেপিয়ে রং মেখে থাকে না? মজার বিষয় হলো, একসময় অনেক গবেষক মনে করতেন মানুষ নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই শুধু স্বপ্ন দেখেন, পরে দেখা গেল অধিকাংশ মানুষই রঙিন স্বপ্ন দেখেন। আরও মজার বিষয়, যারা ছোটবেলায় সাদা কালো টেলিভিশন বেশি দেখেছেন তাদের অনেকেরই স্বপ্নেও নাকি সাদা কালোর ছোঁয়া বেশি। মানে কি দাঁড়ালো, পৃথিবীতে আমরা যা দেখি সেই পৃথিবী থেকেই অনেক সময় আমাদের স্বপ্নের রং ঠিক হয়ে যায়। আর গান, গান তো সেই স্বপ্নকে আলোকিত করে, আলো জ্বালিয়ে দেয়। আজকের এই দুটি ঘন্টায় আমরা হাঁটব স্বপ্নের নানা রঙে, নীল স্বপ্ন, রূপালি স্বপ্ন, সোনালি স্বপ্ন, লাল প্রেমের স্বপ্ন, সবুজ আশার স্বপ্ন, আর হারানো দিনের গানের সেই চিরন্তন রঙিন ভুবন। চলুন তবে শুরু করি আমাদের পথ চলা। স্বপ্নের দরজায় প্রথম কড়া।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

স্বপ্নের প্রথম রং যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো নীল। আকাশের মতো নীল, সমুদ্রের মতো নীল, অসীমের মতো নীল। মানুষ যখন প্রথম আকাশের দিকে তাকিয়েছিল হয়তো তখনই তার মনে বড় স্বপ্ন প্রথম জন্ম নিয়েছিল। আমি যদি উঠতে পারতাম, লিওনার্দো দা ভিঞ্চি প্রায় 500 বছর আগে মানুষের ওড়ার যন্ত্র নকশা করে এঁকে গেছিলেন। তখন বিমান নেই, ইঞ্জিন নেই, আধুনিক বিজ্ঞান তো নেই, ছিল শুধু একটা অসম্ভব কল্পনা শক্তি। কিন্তু দেখুন, সেই নীল স্বপ্নই একদিন বাস্তব হয়ে উঠল। আজ মানুষ আকাশে মহাকাশে উড়ে বেড়াচ্ছে। বাংলা গানেও আকাশ, নীলিমা, মেঘ, ডানা, এসব শব্দের বারবার ফিরে আসা যাওয়া চলেই যাচ্ছে। কারণ মানুষ নিজের সবচেয়ে বড় স্বপ্নগুলি আকাশের দিকেই ছুড়ে দেয়। স্বপ্ন মানেই তো একটা উড়ে যাওয়া, বাস্তবের মাটি থেকে মনকে একটু নীলের দিকে ভাসিয়ে দেওয়া। তাই এবার শুনবো সেই সব গান যেখানে স্বপ্ন শুধু ঘুমের ছবি নয়, স্বপ্ন হয়ে ওঠে আলোর পথ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এই গানটাই বারবার মনের মধ্যে যেন বাজছিল, আর প্রতি সপ্তাহেই বাজে যখন দেখতে পাই আপনি অপেক্ষা করে আছেন বেতারের আকাশে তারার মতন আমার জন্য এই আড্ডা জাংশনে। রাতের আকাশে তারারা যেমন ঝিলমিল করে, তখন মনে হয় ওরা বুঝি আকাশের গায়ে আটকে থাকা ছোট ছোট স্বপ্ন। ছোটবেলায় কখনো তারা গুনেছেন? গুনতে গুনতে হেরেও গিয়েছেন নিশ্চয়ই, কারণ তারাদের সংখ্যা নয়, তাদের মায়াই হচ্ছে আসল। পৃথিবীর বহু লোকে বিশ্বাস করে, লোক বিশ্বাসে বলা হয় ইনফ্যাক্ট, উল্কাপাত দেখলে মনে মনে তাদের মায়াই হচ্ছে আসল। পৃথিবীর বহু লোকে বিশ্বাস করে, লোক বিশ্বাসে বলা হয় ইনফ্যাক্ট,

সবাই দেখতে পায় ঠিক স্বপ্নের মতো। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে জীবনানন্দ, হেমন্ত থেকে মান্না, চাঁদ, তারা, জোছনা, আকাশ, এসবই বাংলা গানের স্বপ্নভুবনের চিরন্তন সাথী।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

প্রিয় বন্ধু, কিছু স্বপ্ন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যায় না, বরং আরও সোনালি হয়ে ওঠে। যেমন পুরনো দিনের গান, আজ থেকে 50-60 বছর আগে তৈরি হওয়া কোনো গান হঠাৎ আজকে শুনলে মনে হয়, এই তো এই সুরটা তো আমারই জীবনের কোনো লুকিয়ে থাকা গল্প, কোথাও যেন লুকিয়েছিল। বাংলা ভাষায় সোনালি স্বপ্ন বা সোনালি দিন কথাগুলো শুধু শব্দ নয়, এক একটা ইমোশন। এগুলো আসলে সাংস্কৃতিক স্মৃতি, শৈশব, প্রথম প্রেম, প্রথম রেডিও, পুরনো গিটার, সন্ধ্যাবেলার গান, মায়ের ডাক, বাবার ধীর কণ্ঠ, এই সব মিলে আমাদের মনের মধ্যে তৈরি হয়ে থাকে এক সোনালি অ্যালবাম। হারানো দিনের গানে সেই অ্যালবামের পাতা একটু উল্টে দেওয়া যাক, আর তখন মনে হয় সময় হয়তো চলে গেছে কিন্তু তার রং মুছে যায়নি। স্বপ্নের সোনালি রং আসলে স্মৃতির রং, যেখানে পুরনো হয়ে যাওয়া জিনিসগুলো নতুন হয়ে ওঠে।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে। এ ধরুন আড্ডা জাংশন আমার কাছে ঠিক স্বপ্নের মতন, যেমন একটা নতুন ঘর যখন তৈরি হয়, শুধু ইট কাঠ দরজা জানলা নয়, একটা নতুন ঘর মানে একটা আশ্রয়, একটা নিরাপত্তা, একটা আগামীকাল। স্বপ্নের যদি সবুজ রং থাকে তবে সেটা নিশ্চয়ই নতুন শুরুর রং, যেমন বসন্তে নতুন পাতা গজায়, মানুষের জীবনেও তেমনই কখনো কখনো নতুন স্বপ্ন গজায়। বিশ্বের প্রায় সব সংস্কৃতিতেই ড্রিম হোম বা স্বপ্নের বাড়ির একটা ধারণা আছে, কারণ মানুষ যতই দূরে থাকুক না কেন, যত দূরেই যাক, তার ভিতরে কোথাও না কোথাও একটা ঘরের খোঁজ থাকে। কেউ সেই ঘর বানায় ইট পাথরে, সিমেন্টে, কেউ বানায় স্মৃতিতে, কেউ বানায় ভালোবাসায়, আর কেউ বানায় গানের ভিতর। বাংলা গানে ঘর অনেক সময় শুধু ফিজিক্যাল স্পেস নয়, এটা একটা মনের ঠিকানা। আর স্বপ্নে দেখা ঘর সেটা তো আরও অনেক গভীর, সেখানে মানুষ নিজের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কোমল, সবচেয়ে সত্যিকারের রূপে ফিরে যায়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

নীল স্বপ্ন, সবুজ স্বপ্ন, সব কিছুই তো আলোচনা হলো। লাল স্বপ্ন হবে না? প্রেম, রাজকন্যা ও রূপকথা। প্রেম আর স্বপ্ন, এই দুই শব্দকে আলাদা করা খুব কঠিন, কারণ দুটোই দেখা যায় কিন্তু ধরা যায় না। দুটোই বিশ্বাসে বেঁচে থাকে। স্বপ্নের লাল রং হলো প্রেমের রং, গোলাপের রং, পলাশের রং, কৃষ্ণচূড়ার রং, আর হৃদয়ের গোপন আগুনের রং লাল। মনোবিজ্ঞানের জনপ্রিয় ব্যাখ্যায় লাল রঙকে ধরা হয় আবেগ, আকাঙ্ক্ষা ও ভালোবাসার প্রতীক হিসেবে। তাই প্রেমের গান, প্রেমের কবিতা, প্রেমের দৃশ্য, এসবের মধ্যে লাল রং কোনো না কোনোভাবে ফিরে আসে। বাংলা সিনেমা ও আধুনিক গানে স্বপ্নে দেখা রাজকন্যা ধারণাটাও ভীষণ জনপ্রিয়, কারণ বাস্তব যতই কঠিন হোক না কেন, মানুষের মন একটু রূপকথা চায়। একটা পক্ষীরাজ, একটা দূরের বাঁশি, একটা রাজকন্যা, একটা অসম্ভব সুন্দর দেখা, এসবই প্রেমের স্বপ্নকে অমর করে রাখে। আর বাংলা গান সেই স্বপ্নকে সুর দিয়ে বলে, তুমি বাস্তবে থাকো বা না থাকো, আমার কল্পনায় তুমি আছো।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

বন্ধু, ফিরে এলাম আমি সুহায়া আড্ডা জাংশনে। বহুদিন আগে থেকে একটা উপলব্ধি আজ আপনাদের সাথে শেয়ার করছি। সব স্বপ্ন ঘুমের মধ্যে আসে না, কিছু স্বপ্ন আপনাকে আমাকে ঘুমোতে দেয় না, সেগুলো মাথার ভিতর জোনাকির মতো জ্বলে থাকে, জ্বলে ওঠে, কখনো নতুন গান হয়ে, কখনো নতুন পথ হয়ে, কখনো আবিষ্কার হয়ে, নতুন নতুন ফ্যাক্টস আর ফিগার্স। ডক্টর APJ আব্দুল কালামের বিখ্যাত কথা, স্বপ্ন সেটা নয় আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমোতে দেয় না। কি অসাধারণ উক্তি, কি অসাধারণ কথা, বাস্তব কথা। পৃথিবীর বড় বড় সৃষ্টি, আবিষ্কার, শিল্পকর্ম সব কিছু শুরুতেই ছিল একটা ঘুম চুরি করা স্বপ্ন। সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী বানাতে শুরু করেছিলেন, তা ছিল এক অসম্ভব স্বপ্নের মতো। সীমিত সম্পদ, অসীম বিশ্বাস, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, জটিলেশ্বর, এদের সৃষ্টির ভিতরেও ছিল সেই অস্থির স্বপ্ন যা শিল্পীকে শান্তিতে থাকতে দেয় না। তাই স্বপ্ন শুধু কোমল নয়, স্বপ্ন আগুনও, যে আগুন মানুষকে বদলে দেয়, মানুষকে আরো রঙিন করে তোলে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

কখনো স্বপ্নে রহস্য অনুভব করেছেন? স্বপ্নের কিন্তু একটা রং আছে, ইনফ্যাক্ট আরও একটা রং আছে যেটা একটু রহস্যময়। ঠিক ধরেছেন, বেগুনি রং। এই রং যেন রাত্রির ম্যাজিকের রূপকথার, মনের অচেনা করিডোরের। বিশ্বের বহু সংস্কৃতিতে বেগুনি রংকে ধরা হয় রাজকীয়তা, রহস্য আর কল্পনার রং হিসেবে। জাদুকর, পুরী, রূপকথার রাজ্য, এসবের সঙ্গে বেগুনি আবহাওয়া, আবহ যেন স্বাভাবিকভাবেই জড়িয়ে থাকে। স্বপ্ন তো অনেকটা তেমনই, সে পুরো বাস্তব নয়, পুরো অবাস্তব নয়, একটা অদ্ভুত মাঝামাঝি জায়গা যেখানে অসম্ভব বলে কিছু নেই। বাংলা গানের স্বর্ণযুগের অনেক গানেই এই কল্পনার আবহ আছে। শব্দে, সুরে, গায়কির ভাঁজে মনে হয় যেন আমরা কোনো দৃশ্য দেখছি না, বরং স্বপ্নের ভিতর দিয়ে হাঁটছি।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এর মধ্যে তো একটা কথা বাসায় বাঁধছেই, আমি বলে দিই। রামধনু শব্দ নিয়ে কথা হবে না, সাত রং সাত সুর, স্বপ্নের রং নিয়ে কথা বলতে বলতে রামধনুর কথা না বললেই নয়, তাই না? রামধনু সাত রং, সঙ্গীতের সাত সুর, কাকতালীয় কি হতেই পারে। কিন্তু কবিরা হয়তো বলবে না, এর মধ্যে নিশ্চয়ই এক গভীর সম্পর্ক আছে। অনেক শিল্পী ও দার্শনিক মনে করেন রং এবং সুর দুটোই মানুষের অনুভূতিকে স্পর্শ করে, কিন্তু ভাষার প্রয়োজন হয় না। একটা রং যেমন মনের ভিতরে ছবি তৈরি করে, একটা সুরও তেমনই ভাবে ভেতরে ভেতরের দৃশ্য এঁকে দেয়। এ দেখুন না, রং বা সঙ্গীত বুঝতে বা জানতে গেলে, শুনতে গেলে সেই ভাষায় যে খুব পারদর্শী হতে হয় এমনটা নয়। ইট হ্যাজ নো বাউন্ডারি, ইটস আ ওয়ান্ডারফুল ফিলিং, একটা ইমোশন। তাই হয়তো গান শুনতে শুনতে আমরা কখনো নীল আকাশ দেখি, কখনো লাল পলাশ দেখি, কখনো সোনালি বিকেল দেখি, আবার কখনো এমন এক মুখ দেখি যাকে হয়তো বহুদিন দেখিনি। অনেক সুরকার ও গীতিকার বলেছেন তাদের কিছু কিছু সুর গভীর রাতের আধো ঘুম আধো জাগরণ থেকে এসেছে। মানে কখনো কখনো স্বপ্ন শুধু গান শোনে না, স্বপ্ন নিজেই গীতিকার এবং সুরকার হয়ে যায়, নিজেই গান লিখে ফেলে।

ফিরে এলাম আবারও আটটা জাংশনে। আমি শুভায়ন, আজকের আসর শুরু করেছিলাম একটা সুন্দর প্রশ্ন দিয়ে, স্বপ্নের কি কোনো রং হয়? এখন এতগুলো গান, এতগুলো গল্প, এতগুলো স্মৃতি পেরিয়ে মনে হয় উত্তরটা হয়তো একটু একটু করে স্পষ্ট হয়েছে সকলের কাছে। স্বপ্নের একটা রং নয়, স্বপ্নের অনেক রং। নীল স্বপ্ন, যেখানে আকাশ ছোঁয়ার ডাক, রূপলি স্বপ্ন, যেখানে চাঁদ তারা আর জোছনার মায়া, সোনালী স্বপ্ন, যেখানে হারানো দিনের গান আর স্মৃতি, সবুজ স্বপ্ন, যেখানে নতুন ঘর, নতুন জীবন, নতুন শুরু, লাল স্বপ্ন, যেখানে প্রেম, আকাঙ্ক্ষা আর হৃদয়ের আলো, বেগুনি স্বপ্ন, যেখানে রহস্য, কল্পনা আর রূপকথা, আর রামধনু স্বপ্ন, যেখানে সব রং মিলে একাকার হয়ে গান হয়ে যায়। আজকে এই এতগুলো গানের সফরের মধ্যে দিয়ে আবার আমাদের সকলকে যেন মনে করিয়ে দিচ্ছে, স্বপ্ন মানুষকে শুধু ঘুম পাড়ায় না, স্বপ্ন মানুষকে বাঁচায়, স্বপ্ন ভাঙে, আবার স্বপ্নই মানুষকে জোড়ে, স্বপ্ন হারিয়ে যায়, আবার কোনো পুরনো গানের সুরে ফিরে আসে। তাই আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা ছোট্ট স্বপ্ন দেখে রাখুন, রং যাই হোক, নীল, লাল, সবুজ, রূপলি বা সোনালী, স্বপ্নটা যেন আপনার নিজের হয়। কারণ মানুষ বেঁচে থাকে নিঃশ্বাসে, কিন্তু জীবন বেঁচে থাকে বিশ্বাসের, স্বপ্নে। আড্ডার গানে গানে সারাক্ষণ সঙ্গে ছিলাম, আছি, থাকবো আমি শুভায়ন। ভালো থাকুন, সঙ্গে থাকুন, গান শুনুন, স্বপ্ন দেখুন, আর আপনার মনের রঙে সেই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখুন। দেখা হবে আগামী সপ্তাহে, আড্ডা জমে উঠবে আবার সেই আসর। ভালো থাকবেন।

চাঁদ এমন একটি জিনিস, এমন একটি অবজেক্ট যাকে নিয়ে মানুষের যে উন্মাদনা কতদিন ধরে আর কত যুগ ধরে ছড়িয়ে আছে গুনে শেষ করা যাবে না। যেমন ধরুন, ছোটবেলায় আমরা শুনি চাঁদ মামা। আবার গানের কথাই যদি বলি, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, ও চাঁদ সামনে লেখো জোখছো নাকে, কত যে কথা আছে, কত যে গল্প আছে গুনে শেষ করা যাবে না। তো রেডিও বাংলা নাইট ডকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে এই শনিবার আড্ডাটা দেবো চাঁদকে নিয়ে। চাঁদ আমাদের পৃথিবীর উপগ্রহ, কিন্তু শুধুমাত্র এইটুকু বললে হবে না, চাঁদকে ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। আজকে হারানো সুরের আড্ডার আসর জমে উঠবে চাঁদের গপ্প নিয়ে, কিন্তু সবই জমবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

চাঁদনি রাত, অর্থাৎ জোছনাময় রাত, চারিদিক চাঁদের আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে। কিন্তু চাঁদের অ্যাকচুয়াল রংটা ঠিক কি সেটা জানেন কি? জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে হারানো সুরের আড্ডা আমাদের জারি আছে চাঁদের গপ্পকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদের কিন্তু পৃষ্ঠ দেশের অর্থাৎ বাইরের দিকটার একটা রং আছে, এবং বললে বিশ্বাস করবে না সেই রংটি হলো কালো। আগে হ্যাঁ কালো, চাঁদ অ্যাকচুয়ালি কিন্তু পুরো ডার্ক, কিন্তু এই সূর্যের আলো এবং পৃথিবীর আলো চাঁদের ওপর পড়ে এরকম ঝকঝক চকচক করে। কাজেই বলছিলাম না যে চাঁদ কি নিয়ে এরকম অনেক গল্প আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই আরো একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর অন রেডিও বাংলা নেট ডট কম।

চাঁদ আমাদের দিকে শুধুমাত্র নিজের মুখ দিয়েই থাকে, মানে নিজের মুখটাই শুধু দেখায়, আর কিছুই দেখায় না। শুনতে অদ্ভুত লাগছে না, কিন্তু পুরোপুরি কিন্তু সত্যি। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদ পৃথিবীর দিকে পুরোপুরি একটা দিক থেকেই ঘোরে, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে হচ্ছে প্রায় 29 দিনে, এবং চাঁদের নিজের কক্ষের ওপর যে ঘোরাটা সেটাও হয় 29 দিনেই। কাজেই চাঁদের মাত্র একটা দিকই কিন্তু আমরা পৃথিবী থেকে দেখতে পাই, উল্টো দিকে কি আছে সেটা আমরা পৃথিবী থেকে কোনো দিন দেখতে পাইনি এবং পাবো না। ওই জন্যই বলছিলাম যে চাঁদ শুধুমাত্র নিজের মুখটাই দেখায়। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডা আসরে আড্ডাটা জমে আছে চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কমে আছে চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে।

0: খবরগুলি 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: নাগো দাগো দাগো দাগো চলবেই, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: চাঁদ কিন্তু আমাদের কাছ থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে, মানে যতই কবি কিংবা গায়ক গান না কেন, চাঁদ কেন আসে না আমার ঘরে, অ্যাকচুয়ালি চাঁদ তো আসছেই না, উল্টো দিকে দূরে সরে যাচ্ছে। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদ কিন্তু পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ক্রমশ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, মানে যদি সাইন্টিফিক্যালি দেখা যায় তাহলে প্রত্যেক বছর চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব বাড়ছে 3.8 সেন্টিমিটার। কাজেই বুঝতেই পারছেন যে চাঁদ ক্রমশ আমাদের হাতের নাগালের বাইরে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো রেডিও বাংলা ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডাটা সরে আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরো অনেক কথা আপনাকে বলবো। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: সবই ভেসে যায়।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়া সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়। In association with RadioBanglaNet.com, বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন RadioBanglaNet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

চাঁদের ঘনত্ব কিন্তু একদম প্রচন্ড বেশি, বুঝলেন? মানে অন্যান্য উপগ্রহর সঙ্গে কিন্তু যদি আপনি তুলনা করেন তাহলে অনেকেই হেসে খেলে 10 গোল দিয়ে দেবে চাঁদ। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদ হলো সৌরজগতে যত উপগ্রহ আছে তার মধ্যে সেকেন্ড ডেন্সেস্ট, অর্থাৎ চাঁদের ঘনত্ব দ্বিতীয় পর্যায়ে পড়ে, দ্বিতীয় নম্বরে পড়ে ঘনত্বের দিক থেকে চাঁদ। অ্যাকচুয়ালি বৃহস্পতির একটি উপগ্রহ আছে যার নাম লো, সেই লো উপগ্রহ হচ্ছে ডেন্সেস্ট, আর তারপরে এই আমাদের সোলার সিস্টেমে সেকেন্ড ডেন্সেস্ট উপগ্রহ হল চাঁদ। তাহলেই ভাবুন। রেডিও বাংলায় ডটকম একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার প্রান্তে আমাদের হারানো সুরের আড্ডার আসর যেরকম জারি আছে সেরকমই জারি থাকবে চাঁদের গপ্প নিয়ে। সঙ্গে থাকুন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

চাঁদের সৃষ্টি ঠিক কিভাবে হয়েছিল এর পেছনে কিন্তু একটা বড় ইতিহাস জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি পৃথিবীতে ধাক্কা মেরেছিল একটি পাথর, মানে অ্যাকচুয়ালি যে কথা এখন বিজ্ঞানীরা বলে থাকেন বিভিন্ন গবেষণার পরে, যে আজ থেকে 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ 450 কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে একটি পাথরের ধাক্কা লাগে। তবে যে সে পাথর নয়, সেই পাথরের আকৃতি ছিল মঙ্গল গ্রহের সমান, ভাবুন। এবং সেই ধাক্কার ফলে পৃথিবীর একটা অংশ বাইরে বেরিয়ে যায়, পৃথিবী দুটুকরো হয়ে যায়। এই যে ছোট্ট পোর্শনটা বাইরে বেরিয়ে যায়, সেই পোর্শনটি হলো চাঁদ, যেটা কিনা এখন পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তো রেডিও বাংলাদেশ .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে চাঁদের গপ্প আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: কি?
1: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

কিংবা সমুদ্রে জোয়ার ভাটা তো দেখেছেনই, এবং সেটা যে চাঁদের আকর্ষণে হয় এটা তো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু শুধুই কি তাই? না মশাই, এর বাইরে কিন্তু আরও একটা জিনিস হয় চাঁদের আকর্ষণে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীতে জোয়ার ভাটা তো তৈরি হয় চাঁদের আকর্ষণে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কিন্তু ঘটে যেটাও চাঁদের আকর্ষণে হয়, যদিও সেটা আমরা খুব একটা ফিল করতে পারি না। সেটা হলো টাইড অফ রকস, অর্থাৎ পৃথিবীর বুকে যে সমস্ত বড় বড় প্রস্তরখণ্ড কিংবা পাহাড় আছে তাদের মধ্যেও একটা ঢেউ লক্ষ্য করা যায়, যদিও সেটা অনুভব করা যায় খুব কম, কিন্তু সেটাও কিন্তু এই চাঁদের আকর্ষণেই হয়। তাহলেই ভাবুন যে চাঁদ কতভাবে আমাদের পৃথিবীকে ইনফ্লুয়েন্স করে চলেছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমি যদি বলি যে ভূমিকম্প একমাত্র পৃথিবীতে হয় না, চাঁদেও হয়, তাহলে মানবেন কি? আগে হ্যাঁ, এটা কিন্তু সত্যি হয়। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর মতো চাঁদেও কিন্তু ভূমিকম্প হয়, তবে এক্ষেত্রে ভূমিকম্পের কারণটা হলো পৃথিবীর আকর্ষণ। আগে হ্যাঁ, পৃথিবীর মাধ্যাকর্ষণের জন্য, পৃথিবীর অভিকর্ষজ টানের জন্য চাঁদে ভূমিকম্প তৈরি হয়, এবং সেই ভূমিকম্প কিন্তু পৃথিবীর মতো এই কয়েক সেকেন্ড থাকে না, মোটামুটি 30 মিনিট ধরে সেই ভূমিকম্প জারি থাকে। তবে সেই ভূমিকম্প হয় অত্যন্ত মৃদু, অত্যন্ত মাইল্ড, কাজেই সেই ভূমিকম্পে চাঁদের খুব একটা ক্ষয়ক্ষতি হয় না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে গপ্পটা জুড়ে দিয়েছি চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে হারানো সুর উইথ মি গৌরব।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা মনে করি যে পৃথিবীতে একমাত্র জল আছে, সেই জন্য পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বর্তমান। সেটা খুব একটা ভুলও নয়, কিন্তু যদি আপনাকে বলি যে চাঁদেও জল আছে তাহলে মানবেন কি? মানবেন না। কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্যি। কিছুদিন আগেই নাসা থেকে একটা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে চাঁদের ছবি পাঠানো হয় এবং সেখানে দেখা যায় যে চাঁদের কিছু অংশ অত্যন্ত ডার্ক। পরবর্তীকালে রিসার্চ করে দেখা যায় যে ওই ডার্ক অঞ্চলে অ্যাকচুয়ালি চাঁদের জল বর্তমান, তবে সেই জল কিন্তু তরল অবস্থায় নেই। চাঁদের জল আছে আইদার বরফের আকৃতিতে অথবা ভূগর্ভে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। কাজেই চাঁদেও কিন্তু জলের অস্তিত্ব বর্তমান, বুঝলেন তো? রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

যদি বলি যে চাঁদেরও একটা গন্ধ আছে, মানবেন কি? মানবেন না, কিন্তু এক্ষেত্রেও কিন্তু গল্পটা পুরোপুরি সত্যি। অ্যাকচুয়ালি চাঁদের একটা ইউনিক স্মেল আছে। ব্যাপারটা হচ্ছে যে অ্যাপোলো 11 যখন অ্যাস্ট্রোনটস পাঠিয়েছিল চাঁদের বুকে, তখন তারা লক্ষ্য করেছিলেন যে চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই, সেই জন্য চাঁদের পৃষ্ঠে একটা অদ্ভুত গন্ধ আছে এবং সেই গন্ধ ইউনিক। পৃথিবী তো বটেই, অন্য কোনো গ্রহ কিংবা উপগ্রহর সঙ্গে সেই গন্ধের কোনো মিল নেই। কাজেই চাঁদের গায়েও গন্ধ আছে, কি বুঝলেন? তো রেডিও বাংলারে .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডাটা, সরে আড্ডাটা জারি আছে, জারি ছিল চাঁদের গপ্প নিয়ে। চাঁদকে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কিনা এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু গল্প আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: আপনাকে লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: মাগারে। কিরে ঘামলি কেন? বাজা
1: গামাপা মাগারে।

সাগরিকা ছায়াছবির স্বপ্নে দেখা রাজকন্যার কথা ভাবতে ভাবতে পিয়ানো টেবিল থেকে যেন উঠে এলাম আড্ডা জাংশনের স্টুডিওতে। মাইক অন, আমি শুভায়ন, গানে গানে সারাক্ষণ শুধু গান নয় আড্ডাও হবে, তাই তো এটা আড্ডা জাংশন রেডিও বাগানের .com-এ। আজকের আসর, আড্ডার আসর শুরু করব একটা অদ্ভুত সুন্দর প্রশ্ন দিয়ে। স্বপ্নে কি কোনো রং হয়? কি বললেন, হয় না, মানে স্বপ্নের কোনো রং নেই, তাই তো? আচ্ছা, আপনার কথাই আপাতত মেনে নিলাম, কিন্তু একটু ভেবে দেখুন তো, ভোরবেলার রং অর্থাৎ ভোরবেলার স্বপ্নের যে রং, একটু কি সোনালি নয়? প্রথম প্রেমের স্বপ্ন কি একটু গোলাপি নয়? সাফল্যের স্বপ্ন কি একটুও সোনালি নয়? আর হারানো দিনের স্মৃতি, সেগুলো কি একটু সেপিয়ে রং মেখে থাকে না? মজার বিষয় হলো, একসময় অনেক গবেষক মনে করতেন মানুষ নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই শুধু স্বপ্ন দেখেন, পরে দেখা গেল অধিকাংশ মানুষই রঙিন স্বপ্ন দেখেন। আরও মজার বিষয়, যারা ছোটবেলায় সাদা কালো টেলিভিশন বেশি দেখেছেন তাদের অনেকেরই স্বপ্নেও নাকি সাদা কালোর ছোঁয়া বেশি। মানে কি দাঁড়ালো, পৃথিবীতে আমরা যা দেখি সেই পৃথিবী থেকেই অনেক সময় আমাদের স্বপ্নের রং ঠিক হয়ে যায়। আর গান, গান তো সেই স্বপ্নকে আলোকিত করে, আলো জ্বালিয়ে দেয়। আজকের এই দুটি ঘন্টায় আমরা হাঁটব স্বপ্নের নানা রঙে, নীল স্বপ্ন, রূপালি স্বপ্ন, সোনালি স্বপ্ন, লাল প্রেমের স্বপ্ন, সবুজ আশার স্বপ্ন, আর হারানো দিনের গানের সেই চিরন্তন রঙিন ভুবন। চলুন তবে শুরু করি আমাদের পথ চলা। স্বপ্নের দরজায় প্রথম কড়া।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: কাটা।
1: স্বপ্নের প্রথম রং যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো নীল। আকাশের মতো নীল, সমুদ্রের মতো নীল, অসীমের মতো নীল। মানুষ যখন প্রথম আকাশের দিকে তাকিয়েছিল হয়তো তখনই তার মনে বড় স্বপ্ন প্রথম জন্ম নিয়েছিল। আমি যদি উঠতে পারতাম, লিওনার্দো দা ভিঞ্চি প্রায় 500 বছর আগে মানুষের ওড়ার যন্ত্র নকশা করে এঁকেছিলেন। তখন বিমান নেই, ইঞ্জিন নেই, আধুনিক বিজ্ঞান তো নেই, ছিল শুধু একটা অসম্ভব কল্পনা শক্তি। কিন্তু দেখুন, সেই নীল স্বপ্নই একদিন বাস্তব হয়ে উঠল। আজ মানুষ আকাশে মহাকাশে উড়ে বেড়াচ্ছে। বাংলা গানেও আকাশ, নীলিমা, মেঘ, ডানা, এসব শব্দের বারবার ফিরে আসা যাওয়া চলেই যাচ্ছে, কারণ মানুষ নিজের সবচেয়ে বড় স্বপ্নগুলি আকাশের দিকেই ছুড়ে দেয়। স্বপ্ন মানেই তো একটা উড়ে যাওয়া, বাস্তবের মাটি থেকে মনকে একটু নীলের দিকে ভাসিয়ে দেওয়া। তাই এবার শুনবো সেই সব গান যেখানে স্বপ্ন শুধু ঘুমের ছবি নয়, স্বপ্ন হয়ে ওঠে আলোর পথ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এই গানটাই বারবার মনের মধ্যে যেন বাজছিল, আর প্রতি সপ্তাহেই বাজে যখন দেখতে পাই আপনি অপেক্ষা করে আছেন বেতারের আকাশে তারার মতন আমার জন্য এই আড্ডা জাংশনে। রাতের আকাশে তারারা যেমন ঝিলমিল করে, তখন মনে হয় ওরা বুঝি আকাশের গায়ে আটকে থাকা ছোট ছোট স্বপ্ন। ছোটবেলায় কখনো তারা গুনেছেন? গুনতে গুনতে হেরেও গিয়েছেন নিশ্চয়ই, কারণ তারাদের সংখ্যা নয়, তাদের মায়াই হচ্ছে আসল। পৃথিবীর বহু লোকে বিশ্বাস করে, লোক বিশ্বাসে বলা হয় ইনফ্যাক্ট, উল্কাপাত দেখলে মনে মনে ইচ্ছে চাইতে হয়, কারণ তখন নাকি আকাশের দরজা কয়েক মুহূর্তের জন্য খুলে যায়। বিশ্বাস সত্যি কিনা জানি না, কিন্তু কল্পনাটা বেশ সুন্দর, ভীষণই সুন্দর। মানুষ যখন সব যুগে সব ভাষায় সব দেশে নিজের স্বপ্নকে আকাশের সঙ্গে জুড়ে দেখতে চায়, আর চাঁদ, চাঁদ তো স্বপ্নের সবচেয়ে পুরনো বন্ধু। চাঁদকে কেউ ছুঁতে পারে না, তবুও সবাই দেখতে পায় ঠিক স্বপ্নের মতো। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে জীবনানন্দ, হেমন্ত থেকে মান্না, চাঁদ, তারা, জোছনা, আকাশ, এসবই বাংলা গানের স্বপ্নভুবনের চিরন্তন সাথী।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

প্রিয় বন্ধু, কিছু স্বপ্ন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যায় না, বরং আরও সোনালি হয়ে ওঠে। যেমন পুরনো দিনের গান, আজ থেকে 50-60 বছর আগে তৈরি হওয়া কোনো গান হঠাৎ আজকে শুনলে মনে হয়, এই তো, এই সুরটা তো আমারই জীবনের কোনো লুকিয়ে থাকা গল্প, কোথাও যেন লুকিয়েছিল। বাংলা ভাষায় সোনালি স্বপ্ন বা সোনালি দিন কথাগুলো শুধু শব্দ নয়, এক একটা ইমোশন। এগুলো আসলে সাংস্কৃতিক স্মৃতি, শৈশব, প্রথম প্রেম, প্রথম রেডিও, পুরনো গিটার, সন্ধ্যাবেলার গান, মায়ের ডাক, বাবার ধীর কণ্ঠ, এই সব মিলে আমাদের মনের মধ্যে তৈরি হয়ে থাকে এক সোনালি অ্যালবাম। হারানো দিনের গানে সেই অ্যালবামের পাতা একটু উল্টে দেওয়া যাক, আর তখন মনে হয় সময় হয়তো চলে গেছে কিন্তু তার রং মুছে যায়নি। স্বপ্নের সোনালি রং আসলে স্মৃতির রং, যেখানে পুরনো হয়ে যাওয়া জিনিসগুলো নতুন হয়ে ওঠে।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে। এ ধরুন আড্ডা জাংশন আমার কাছে ঠিক স্বপ্নের মতন, যেমন একটা নতুন ঘর যখন তৈরি হয়। শুধু ইঁট কাঠ দরজা জানলা নয়, একটা নতুন ঘর মানে একটা আশ্রয়, একটা নিরাপত্তা, একটা আগামীকাল। স্বপ্নের যদি সবুজ রং থাকে তবে সেটা নিশ্চয়ই নতুন শুরুর রং। যেমন বসন্তে নতুন পাতা গজায়, মানুষের জীবনেও তেমনই কখনো কখনো নতুন স্বপ্ন গজায়। বিশ্বের প্রায় সব সংস্কৃতিতেই ড্রিম হোম বা স্বপ্নের বাড়ির একটা ধারণা আছে। কারণ মানুষ যতই দূরে থাকুক না কেন, যত দূরেই যাক, তার ভিতরে কোথাও না কোথাও একটা ঘরের খোঁজ থাকে। কেউ সেই ঘর বানায় ইট পাথরে, সিমেন্টে, কেউ বানায় স্মৃতিতে, কেউ বানায় ভালোবাসায়, আর কেউ বানায় গানের ভিতর। বাংলা গানে ঘর অনেক সময় শুধু ফিজিক্যাল স্পেস নয়, এটা একটা মনের ঠিকানা। আর স্বপ্নে দেখা ঘর সেটা তো আরও অনেক গভীর। সেখানে মানুষ নিজের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কোমল, সবচেয়ে সত্যিকারের রূপে ফিরে যায়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

নীল স্বপ্ন, সবুজ স্বপ্ন সব কিছুই তো আলোচনা হলো। লাল স্বপ্ন হবে না? প্রেম, রাজকন্যা ও রূপকথা। প্রেম আর স্বপ্ন এই দুই শব্দকে আলাদা করা খুব কঠিন, কারণ দুটোই দেখা যায় কিন্তু ধরা যায় না। দুটোই বিশ্বাসে বেঁচে থাকে। স্বপ্নের লাল রং হলো প্রেমের রং, গোলাপের রং, পলাশের রং, কৃষ্ণচূড়ার রং, আর হৃদয়ের গোপন আগুনের রং লাল। মনোবিজ্ঞানের জনপ্রিয় ব্যাখ্যায় লাল রঙকে ধরা হয় আবেগ, আকাঙ্ক্ষা ও ভালোবাসার প্রতীক হিসেবে। তাই প্রেমের গান, প্রেমের কবিতা, প্রেমের দৃশ্য এসবের মধ্যে লাল রং কোনো না কোনোভাবে ফিরে আসে। বাংলা সিনেমা ও আধুনিক গানে স্বপ্নে দেখা রাজকন্যা ধারণাটাও ভীষণ জনপ্রিয়, কারণ বাস্তব যতই কঠিন হোক না কেন, মানুষের মন একটু রূপকথা চায়। একটা পক্ষীরাজ, একটা দূরের বাঁশি, একটা রাজকন্যা, একটা অসম্ভব সুন্দর দেখা, এসবই প্রেমের স্বপ্নকে অমর করে রাখে। আর বাংলা গান সেই স্বপ্নকে সুর দিয়ে বলে, তুমি বাস্তবে থাকো বা না থাকো, আমার কল্পনায় তুমি আছো।

লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

বন্ধু, ফিরে এলাম আমি সুহায়ন আড্ডা জাংশনে। বহুদিন আগে থেকে একটা উপলব্ধি আজ আপনাদের সাথে শেয়ার করছি। সব স্বপ্ন ঘুমের মধ্যে আসে না, কিছু স্বপ্ন আপনাকে আমাকে ঘুমোতে দেয় না, সেগুলো মাথার ভিতর জোনাকির মতো জ্বলে থাকে, জ্বলে ওঠে, কখনো নতুন গান হয়ে, কখনো নতুন পথ হয়ে, কখনো আবিষ্কার হয়ে, নতুন নতুন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। ডক্টর APJ আব্দুল কালামের বিখ্যাত কথা, স্বপ্ন সেটা নয় আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমোতে দেয় না। কি অসাধারণ উক্তি, কি অসাধারণ কথা, বাস্তব কথা। পৃথিবীর বড় বড় সৃষ্টি, আবিষ্কার, শিল্পকর্ম সব কিছু শুরুতেই ছিল একটা ঘুম চুরি করা স্বপ্ন। সত্যজিৎরা যখন পথের পাঁচালি বানাতে শুরু করেছিলেন, তা ছিল এক অসম্ভব স্বপ্নের মতো। সীমিত সম্পদ, অসীম বিশ্বাস, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, জটিলেশ্বর, এদের সৃষ্টির ভিতরেও ছিল সেই অস্থির স্বপ্ন যা শিল্পীকে শান্তিতে থাকতে দেয় না। তাই স্বপ্ন শুধু কোমল নয়, স্বপ্ন আগুনও, যে আগুন মানুষকে বদলে দেয়, মানুষকে আরো রঙিন করে তোলে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com বাঙালির গান বাঙালির প্রাণ কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়

কখনো স্বপ্নে রহস্য অনুভব করেছেন? স্বপ্নের কিন্তু একটা রং আছে, ইনফ্যাক্ট আরও একটা রং আছে যেটা একটু রহস্যময়। ঠিক ধরেছেন, বেগুনি রং। এই রং যেন রাত্রির ম্যাজিকের রূপকথার, মনের অচেনা করিডরের। বিশ্বের বহু সংস্কৃতিতে বেগুনি রংকে ধরা হয় রাজকীয়তা, রহস্য আর কল্পনার রং হিসেবে। জাদুকর, পুরী, রূপকথার রাজ্য, এসবের সঙ্গে বেগুনি আবহাওয়া, আবহ যেন স্বাভাবিকভাবেই জড়িয়ে থাকে। স্বপ্ন তো অনেকটা তেমনই, সে পুরো বাস্তব নয়, পুরো অবাস্তব নয়, একটা অদ্ভুত মাঝামাঝি জায়গা যেখানে অসম্ভব বলে কিছু নেই। বাংলা গানের স্বর্ণযুগের অনেক গানেই এই কল্পনার আবহ আছে। শব্দে সুরে গায়কির ভাঁজে মনে হয় যেন আমরা কোনো দৃশ্য দেখছি না, বরং স্বপ্নের ভিতর দিয়ে হাঁটছি।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এত রং নিয়ে আলোচনা করলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে, তা আপনাদের মনের মধ্যে তো একটা কথা বাসা বাঁধছেই। আমি বলে দিই, রামধনু শব্দ নিয়ে কথা হবে না? সাত রং সাত সুর, স্বপ্নের রং নিয়ে কথা বলতে বলতে রামধনুর কথা না বললেই নয়, তাই না? রামধনু সাত রং, সঙ্গীতের সাত সুর, কাকতালীয় কি হতেই পারে, কিন্তু কবিরা হয়তো বলবেন না, এর মধ্যে নিশ্চয়ই এক গভীর সম্পর্ক আছে। অনেক শিল্পী ও দার্শনিক মনে করেন রং এবং সুর দুটোই মানুষের অনুভূতিকে স্পর্শ করে, কিন্তু ভাষার প্রয়োজন হয় না। একটা রং যেমন মনের ভিতরে ছবি তৈরি করে, একটা সুরও তেমনই ভাবে ভেতরে ভেতরের দৃশ্য এঁকে দেয়। এ দেখুন না, রং বা সঙ্গীত বুঝতে বা জানতে গেলে, শুনতে গেলে সেই ভাষায় যে খুব পারদর্শী হতে হয় এমনটা নয়। ইট হ্যাজ নো বাউন্ডারি, ইটস আ ওয়ান্ডারফুল ফিলিং, একটা ইমোশন। তাই হয়তো গান শুনতে শুনতে আমরা কখনো নীল আকাশ দেখি, কখনো লাল পলাশ দেখি, কখনো সোনালি বিকেল দেখি, আবার কখনো এমন এক মুখ দেখি যাকে হয়তো বহুদিন দেখিনি। অনেক সুরকার ও গীতিকার বলেছেন তাদের কিছু কিছু সুর গভীর রাতের আধো ঘুম আধো জাগরণ থেকে এসেছে। মানে কখনো কখনো স্বপ্ন শুধু গান শোনে না, স্বপ্ন নিজেই গীতিকার এবং সুরকার হয়ে যায়, নিজেই গান লিখে ফেলে।

ফিরে এলাম আবারও আটটা জাংশনে। আমি শুভায়ন, আজকের আসর শুরু করেছিলাম একটা সুন্দর প্রশ্ন দিয়ে, স্বপ্নের কি কোনো রং হয়? এখন এতগুলো গান, এতগুলো গল্প, এতগুলো স্মৃতি পেরিয়ে মনে হয় উত্তরটা হয়তো একটু একটু করে স্পষ্ট হয়েছে সকলের কাছে। স্বপ্নের একটা রং নয়, স্বপ্নের অনেক রং। নীল স্বপ্ন যেখানে আকাশ ছোঁয়ার ডাক, রূপলি স্বপ্ন যেখানে চাঁদ তারা আর জোছনার মায়া, সোনালী স্বপ্ন যেখানে হারানো দিনের গান আর স্মৃতি, সবুজ স্বপ্ন যেখানে নতুন ঘর, নতুন জীবন, নতুন শুরু, লাল স্বপ্ন যেখানে প্রেম, আকাঙ্ক্ষা আর হৃদয়ের আলো, বেগুনি স্বপ্ন যেখানে রহস্য, কল্পনা আর রূপকথা, আর রামধনু স্বপ্ন যেখানে সব রং মিলে একাকার হয়ে গান হয়ে যায়। আজকে এই এতগুলো গানের সফরের মধ্যে দিয়ে আবার আমাদের সকলকে যেন মনে করিয়ে দিচ্ছে, স্বপ্ন মানুষকে শুধু ঘুম পাড়ায় না, স্বপ্ন মানুষকে বাঁচায়, স্বপ্ন ভাঙে আবার স্বপ্নই মানুষকে জোড়ে, স্বপ্ন হারিয়ে যায় আবার কোনো পুরনো গানের সুরে ফিরে আসে। তাই আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা ছোট্ট স্বপ্ন দেখে রাখুন, রং যাই হোক, নীল, লাল, সবুজ, রূপলি বা সোনালি, স্বপ্নটা যেন আপনার নিজের হয়। কারণ মানুষ বেঁচে থাকে নিঃশ্বাসের, কিন্তু জীবন বেঁচে থাকে বিশ্বাসের। স্বপ্নে আড্ডার গানে গানে সারাক্ষণ সঙ্গে ছিলাম, আছি, থাকবো আমি শুভায়ন। ভালো থাকুন, সঙ্গে থাকুন, গান শুনুন, স্বপ্ন দেখুন, আর আপনার মনের রঙে সেই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখুন। দেখা হবে আগামী সপ্তাহে, আড্ডা জমে উঠবে আবার সেই আসর। ভালো থাকবেন।

চাঁদ এমন একটি জিনিস, এমন একটি অবজেক্ট যাকে নিয়ে মানুষের যে উন্মাদনা কতদিন ধরে আর কত যুগ ধরে ছড়িয়ে আছে গুনে শেষ করা যাবে না। যেমন ধরুন, ছোটবেলায় আমরা শুনি চাঁদ মামা। আবার গানের কথাই যদি বলি, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, ও চাঁদ সামনে লেখো জোছো নাকে, কত যে কথা আছে, কত যে গল্প আছে গুনে শেষ করা যাবে না। তো রেডিও বাংলা নাইট ডকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে এই শনিবার আড্ডাটা দেবো চাঁদকে নিয়ে। চাঁদ আমাদের পৃথিবীর উপগ্রহ, কিন্তু শুধুমাত্র এইটুকু বললে হবে না, চাঁদকে ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। আজকে হারানো সুরের আড্ডার আসর জমে উঠবে চাঁদের গপ্প নিয়ে, কিন্তু সবই জমবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

চাঁদনি রাত, অর্থাৎ জোছনাময় রাত, চারিদিক চাঁদের আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে। কিন্তু চাঁদের অ্যাকচুয়াল রংটা ঠিক কি সেটা জানেন কি? জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। তো রেডিও বাংলানাইট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে হারানো সুরের আড্ডা আমাদের জারি আছে চাঁদের গপ্পকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদের কিন্তু পৃষ্ঠদেশের অর্থাৎ বাইরের দিকটার একটা রং আছে, এবং বললে বিশ্বাস করবে না সেই রংটি হলো কালো। আগে হ্যাঁ কালো, চাঁদ অ্যাকচুয়ালি কিন্তু পুরো ডার্ক, কিন্তু এই সূর্যের আলো এবং পৃথিবীর আলো চাঁদের উপর পড়ে এরকম ঝকঝক চকচক করে। কাজেই বলছিলাম না যে চাঁদ কিনে এরকম অনেক গল্প আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

চাঁদ আমাদের দিকে শুধুমাত্র নিজের মুখ দিয়েই থাকে, মানে নিজের মুখটাই শুধু দেখায়, আর কিছুই দেখায় না। শুনতে অদ্ভুত লাগছে না, কিন্তু পুরোপুরি কিন্তু সত্যি। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদ পৃথিবীর দিকে পুরোপুরি একটা দিক থেকেই ঘোরে, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে হচ্ছে প্রায় 29 দিনে, এবং চাঁদের নিজের কক্ষের ওপর যে ঘোরাটা সেটাও হয় 29 দিনেই। কাজেই চাঁদের মাত্র একটা দিকই কিন্তু আমরা পৃথিবী থেকে দেখতে পাই, উল্টো দিকে কি আছে সেটা আমরা পৃথিবী থেকে কোনো দিন দেখতে পাইনি এবং পাবো না। ওই জন্যই বলছিলাম যে চাঁদ শুধুমাত্র নিজের মুখটাই দেখায়। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডা আসরে আড্ডাটা জমে আছে চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

0: বসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।
1: চাঁদ কিন্তু আমাদের কাছ থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে, মানে যতই কবি কিংবা গায়ক গান না কেন চাঁদ কেন আসে না আমার ঘরে, অ্যাকচুয়ালি চাঁদ তো আসছেই না, উল্টো দিকে দূরে সরে যাচ্ছে। রেডিও বাংলায় ডক্টর শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদ কিন্তু পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ক্রমশ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, মানে যদি সাইন্টিফিক্যালি দেখা যায় তাহলে প্রত্যেক বছর চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব বাড়ছে 3.8 সেন্টিমিটার। কাজেই বুঝতেই পারছেন যে চাঁদ ক্রমশ আমাদের হাতের নাগালের বাইরে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো রেডিও বাংলাটি ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডাটা সরে আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, তার উপরান্তে এরকমই আরও অনেক কথা আপনাকে বলবো। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়। In association with RadioBanglaNet.com, বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন RadioBanglaNet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

চাঁদের ঘনত্ব কিন্তু একদম প্রচন্ড বেশি, বুঝলেন? মানে অন্যান্য উপগ্রহের সঙ্গে কিন্তু যদি আপনি তুলনা করেন তাহলে অনেকেই হেসে খেলে 10 গোল দিয়ে দেবে চাঁদ। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে চাঁদ হলো সৌরজগতে যত উপগ্রহ আছে তার মধ্যে সেকেন্ড ডেন্সেস্ট, অর্থাৎ চাঁদের ঘনত্ব দ্বিতীয় পর্যায়ে পড়ে, দ্বিতীয় নম্বরে পড়ে ঘনত্বর দিক থেকে চাঁদ। অ্যাকচুয়ালি বৃহস্পতির একটি উপগ্রহ আছে যার নাম লো, সেই লো উপগ্রহ হচ্ছে ডেন্সেস্ট, আর তারপরে এই আমাদের সোলার সিস্টেমে সেকেন্ড ডেন্সেস্ট উপগ্রহ হল চাঁদ। তাহলেই ভাবুন। রেডিও বাংলায় ডট কম একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার উপরান্তে আমাদের হারানো সুরের আড্ডার আসর যেরকম জারি আছে সেরকমই জারি থাকবে চাঁদের গপ্প নিয়ে। সঙ্গে থাকুন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।